0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, পয়লা শ্রাবণ, পয়লা সফর 16 জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের আজকের এই দিনে তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ সহ কমপক্ষে 6 জন। ঘুরে দাঁড়ায় পুরো জাতি। পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা দুর্গত মানুষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ইরানের উপর নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের, চুক্তিতে লাভবান না হলে তা মানার অবকাশ নেই মন্তব্য ইরানের। এবং ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গতকাল চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা দেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী ভাষণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রমিক সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। তারেক রহমান বলেন, রাষ্ট্র যদি তার নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তবে জনগণ এবং রাষ্ট্র উভয়ে দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বিশেষ কার্ডের মতো সুযোগ সুবিধাগুলো জনগণের প্রতি রাষ্ট্রের কোনো করুণা বা দয়া নয়, বরং এটি রাষ্ট্রের পরম দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, এই দায়িত্ব পালনের অংশ হিসেবে ভবিষ্যতে আলাদা আলাদা সব কার্ডের সমন্বয়ে এই সর্বজনীন বা ইউনিভার্সাল কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নাগরিকরা একক পরিচয় ও কার্ডে সমস্ত সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন। তিনি বলেন, এই দেশের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব। প্রধানমন্ত্রী বলেন, সে কারণেই জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের আপামর কৃষকদের কাছে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি সংসদকে অবহিত করে বলেন, সরকার গঠন করার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম ও প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে আর যাতে কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে মাতৃভূমির তাবেদারী রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানান। তারেক রহমান বলেন, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সরকারের অগ্রাধিকারে রয়েছে। যে কোনোভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এর অংশ হিসেবে সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধা সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে এক সংপূরক প্রশ্নের জবাবে এই কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিতে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দায়িত্বে যারা ছিলেন তারা সেটিকে সঠিকভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছেন।
2: পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে।
0: প্রধানমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে সংসদকে জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে পর্যটন শিল্পকে বেছে নিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, এই খাতকে টেকসই করার পাশাপাশি অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার একটি সমন্বিত সুদূরপ্রসারী পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিধি একাত্তরের আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে সংসদে জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার কারণে দেশে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, এ কারণে বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে অভিযান আরও জোরদার করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান এইচএসসি সমমান পরীক্ষায় কোনো বিষয়ে অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন।
3: প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।
0: দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল 2026 গতকাল জাতীয় সংসদে পাশ হয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ পিপিপি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিলুপ্ত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে একটি একক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ধরনের দায়িত্ব পালনকারী বিভিন্ন কর্তৃপক্ষের কাজের মধ্যে সমন্বয়হীনতা ও পুনরাবৃত্তি তৈরি হয়েছে, এজন্য এসব সংস্থাকে একীভূত করে একটি কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছে চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একযোগে প্রায় 2,00,000 চারা রোপণ করা হয়। তারেক রহমান শিশুদের স্কুল বা বাসার আশেপাশে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রধানমন্ত্রী একই স্থানে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে শিশুরা আগামী বাংলাদেশ গড়ার কারিগর, তাই দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং মেধা ও মননশীলতা বিকাশের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা পদক দিল সরকার। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক সহ বিভিন্ন ক্যাটাগরির এই প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের 2 কোটিরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সংশ্লিষ্ট কয়েকজনকেও পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর, তাদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি লার্নিং হ্যাপিনেসে গুরুত্ব দিচ্ছে সরকার।
5: প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন।
4: পড়াশোনার পাশাপাশি দেশ ও পরিবারের ব্যাপারে সচেতন হতে প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
5: সারা বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতিতে আমরা প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাআল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষ রোপণ করব। যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে।
4: অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে খুদে শিক্ষার্থীদের পরিবেশিত ছড়া, গান, নাচ, বিতর্ক সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মনোমুগ্ধকর নানা পরিবেশনা। শিশুদের এমন আয়োজনে উঠে আসে হিংসা বিদ্বেষ ভুলে সুন্দর বাংলাদেশের চিত্র। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ডক্টর রুমাইহ মোহাম্মদ আল রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইও সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা ভবিষ্যতে এ সম্পর্কে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জুলাই শহীদ দিবস, বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। 2024 সালের 16 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে জুলাই শহীদদের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র গঠনে দলমত পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা দেশবাসীর জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেই সব অকুতোভয় শহীদদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে বর্তমানে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এবারে শুনুন জুলাই 24-এর গণঅভ্যুত্থানের উপর একটি বিশেষ পরিবেশনা।

0: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তা নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাইদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
1: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করার, সরকারকে বলা কিন্তু তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেল আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। ওই যে একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিবনি লিবার্টি অর গিবনি ডেথ, আই আমি বাঁচবো অথবা আমার মৃত্যু।
0: আবু সাইদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে। তিনি গতকাল রাজধানীতে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগী কেন্দ্রিক ফৌজদারি বিচার ব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকারের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে দুর্গত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র গতকাল সন্ধ্যা থেকে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ভালো আচরণ করার ব্যাপারে সতর্ক করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে হুমকি দিয়েছে। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরান আলোচনায় ফিরতে ব্যর্থ হলে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্রসমূহ লক্ষ্য করে হামলা করা হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, চুক্তি থেকে লাভবান না হলে তা মানার কোনো অবকাশ নেই। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে স্পেন। আগামী রবিবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ক্রিকেট, বুলাওয়েতে 3-ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে 32 রানে বাংলাদেশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখা বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 49 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন সমাপ্ত, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর। শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। আজ জুলাই শহীদ দিবস, 2024 সালের আজকের এই দিনে তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ সহ কমপক্ষে 6 জন। ঘুরে দাঁড়ায় পুরো জাতি। এবং ফিফা বিশ্বকাপ ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আমার দুমুঠো চাল ছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে,

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এবং প্রতিবারই হচ্ছে যে সকালবেলা একদম গরম গরম, আমি কিন্তু আর্জেন্টিনার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হই, তো আজকেও কিন্তু তাই করছি। আরও একবার আর্জেন্টিনা প্রুফ করে দিল যে সর্বকালের সেরা যদি কোনো দল থাকে সেটা হয়তো বা আর্জেন্টিনা। তবে এখনও যেহেতু ফাইনাল ম্যাচ বাকি, সেক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না স্পেনের মতো একটা দল, সরি ফ্রান্সের মতো একটা দলকে স্পেন হারিয়ে কিন্তু ফাইনালে উঠেছে, মানে বুঝতে পারছেন। সো মানে ফাইনালটাকে এতটা কি বলে মানে মানে ফেলনা ভাবাটা কিন্তু খুব একটা মানে এরকম না। যাই হোক, তবে শুভকামনা আর্জেন্টিনার জন্য। ইংল্যান্ডের সাথে গতকালকের ম্যাচে 2-1 গোলে জিতে গেছেন এবং গোল দিয়েছেন সব সময়ের মতোই মার্টিনেজ এবং আরও একজন প্লেয়ার নতুন যে, এবং লাস্ট ম্যাচেও যে গোল দিয়েছিল নামটা আমি ঠিক এখন মনে করতে পারছি না, তবে আমি মনে করি আপনাদেরকে মানে দেখে আমি একটু বলে দিচ্ছি। ওকে, সো বাই যাই হোক আর কি, আমরা আর্জেন্টিনার জন্য অবশ্যই অনেক অনেক অনেক দোয়া করব, অনেক অনেক শুভকামনা জানাবো। এবং যারা আমাকে এই মুহূর্তে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে, সকাল 8-11 পর্যন্ত থাকবো, প্রতি রবি থেকে বৃহস্পতিবার ঢাকা এফএম 90.4 এ আমি থাকি। সো আপনারা চাইলে আমাকে শুনতে চলে আসতে পারেন মর্নিং মাইকে। এবং আমি এখন একটা পোস্ট আপলোড করে দিচ্ছি, সেখানে আপনি কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো চলুন মর্নিং মাইক শুরু করি, গল্প করব যেহেতু আর্জেন্টিনা সেমিফাইনাল শেষ করে ফাইনালে উঠে গেছে, সেই নিয়েই গল্প করব এবং মজার মজার ম্যাচের সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, মানে হাইলাইটগুলো শেয়ার করব যে কী কী হয়েছিল এবং কী কী ঘটেছিল এবং কে হলুদ কার্ড পেয়েছে, কে লাল কার্ড পেয়েছে, সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলব এবং খেলা কত মিনিট হয়েছে, ওভারঅল সব কিছু নিয়েই আর কি কথা হবে। ওকে, তো আজকে কিন্তু 16 তারিখ এবং আজকে কিন্তু বৃহস্পতিবার, তো সপ্তাহে যে করি গল্প করব যেহেতু আর্জেন্টিনা সেমিফাইনাল শেষ করে ফাইনালে উঠে গেছে, সেই নিয়েই গল্প করব এবং মজার মজার ম্যাচের সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, মানে হাইলাইটগুলো শেয়ার করব যে কী কী হয়েছিল এবং কী কী ঘটেছিল এবং কে হলুদ কার্ড পেয়েছে, কে লাল কার্ড পেয়েছে, সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলব এবং খেলা কত মিনিট হয়েছে, ওভারঅল সব কিছু নিয়েই আর কি কথা হবে। ওকে, তো আজকে কিন্তু 16 তারিখ এবং আজকে কিন্তু বৃহস্পতিবার, তো সপ্তাহের যেহেতু শেষ দিন, তো আমি জানি আজকে অনেকে মনে মনে একটু খুশি যে

মানে চিল হবে, তাই না? যাই হোক, গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল দুপুরের সময়টাতে। কে কে ভিজেছিলেন? আমি তো ভিজেছিলাম, এবং আমার বৃষ্টিতে ভেজে ভিডিও হয়তো বা আপনারা দেখে ফেলেছেন এতক্ষণে আমার ফেসবুক পেজে TANHANEESS, সেখানে চাইলে দেখতে পারেন। যাই হোক, আমি এখন চলে যাই গানে। সায়নী গানটি শুনবো এবং গান দিয়ে ব্রেক দিয়ে মর্নিং মাইক শুরু করবো। তো আপনারা সাথেই থাকবেন, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব
4: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটা আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। গতকাল রাত 1টা বাজে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনা কিন্তু 2-1 গোলে জিতে গেছেন, সেই নিয়েই গল্প করছিলাম। কিন্তু আপনি কি জানেন খেলার পর স্কালোনি, যে আর্জেন্টিনার কোচ আছে, সে কি বলেছে? সে বলেছে, আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে। কেন বলেছেন এই কথা, তা হয়তো বা আপনারা জানেন না বা জানেন, অনেকে জানেন। ম্যাচের 84 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা, 85 মিনিটে সমতায় ফেরে আল বিসেলস্তোরা, আর যোগ করা হয় সময়ের 2 মিনিটের মাথায় আরেকটি গোল। এই 7 মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সো আপনারা বুঝতেই পারছেন যে স্কালোনি নিজেও অবাক, যে ও মাই গড, আমি একটা টিম ক্রিয়েট করেছি যেটা এত দুর্দান্ত খেলে, মানে লাস্ট মিনিটে ওদের মানে পুরো মানে ফুল এনার্জি, ফুল কাজ করার বা খেলার টোটালি একটা এনার্জি থাকে। তো যাই হোক, অনেক অনেক শুভকামনা আর্জেন্টিনা দলের জন্য, এবং আমি চাই এবার যে এবারের কাপটাও আর্জেন্টিনা নিক, কারণ টু বি অনেস্ট একটা ম্যাচও কিন্তু সে হারেনি, একটা ম্যাচও এই পর্যন্ত আর্জেন্টিনা এই বছরের ফিফাতে হয়তো রেকর্ড যে একটা ম্যাচও সে হারেনি, এবং ফাইনালেও যদি জিতে যায় তাহলে এটা একটা বিশ্ব রেকর্ডের মতো হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আপনার কি মতামত এই ব্যাপারে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841 904 904, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক এবং ফেসবুকে চাইলে ইনবক্স এবং কমেন্ট করতে পারে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন আবার একটা ব্রেক নিয়ে একটা গান শুনে একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: match.
1: বিশ্বকাপ ফাইনালে কোন দল মানে মুখোমুখি হতে যাচ্ছে সেটা কিন্তু এতক্ষণে নির্ধারণ করা হয়ে গেছে। মানে এখন আমরা জেনে গেছি যে স্পেন এবং আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এবং রবিবার রাতে মায়ামিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে 2026 বিশ্বকাপের। মানে যেই যেই শুরু হয়েছিল 11 জুলাই সেই খেলা কিন্তু শেষ হচ্ছে এই রবিবারে। মানে আজকে হচ্ছে 16, 17, 18, 19 তারিখে আমাদের খেলা ফাইনাল শেষ হবে। তো শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের আগ্রহের পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে জমকালো হাফ টাইম শো। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আদলে ফিফা আয়োজন করা যাচ্ছে বিশেষ হাফ টাইম শো, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কলম্বিয়ার বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ওয়াকা ওয়াকাকে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। 49 বয়সেও তার মিষ্টি কণ্ঠ ভক্তদের হৃদয়ে ঝড় তোলে। যেন শারিকাকে ছাড়া ফুটবল বিশ্বকাপের সঙ্গীত অনুষ্ঠান কল্পনাই করা যায় না। এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানেও গান গিয়েছিলেন শাকিরা। মেক্সিকোতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। এবার ফাইনালে শাকিরার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্র্যান্ড বিটিএস। মানে যারা বিটিএস ফ্যান আছেন আমাদের বন্ধুরা, তারা কিন্তু মানে আর কিছু দেখুক আর না দেখুক, খেলা সাপোর্ট করুক আর না করুক, আমার মনে হয় ফাইনালের হাফ টাইম শো কিন্তু মিস করবে না, তাই না? এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন কানাডিয়ান পপ সুপারস্টার জাস্টিন বিবার। ওয়াও! সাধারণ ফুটবল ম্যাচের হাফ টাইম বিরতি 15 মিনিট হলেও বিশ্বকাপ ফাইনালের জন্য সেটি বাড়িয়ে 25 মিনিট করা হচ্ছে। ওয়াও! মানে খেলার মাঝখানে 25 মিনিটের জন্য সেই অনুষ্ঠান আমরা দেখতে পারবো এবং সেই পারফরমেন্সগুলো আমরা দেখতে পারবো। কে কে এক্সাইটেড? আমি তো অনেক এক্সাইটেড যে এই অনুষ্ঠান এবং এই খেলা দেখার জন্য, যদিও আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি, সো অফকোর্স ফাইনাল তো দেখবই। তো যাই হোক, আপনাদের মতামত জানিয়ে দিন আমাকে এই ব্যাপারে এবং কে কে মিস করবেন না এই ফাইনালের প্রোগ্রাম সেটাও আমাকে জানিয়ে দিন। ওকে, আমি তানহা আছি, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ। সো এখন একটা ব্রেক নিচ্ছি, আপনারা মেসেজ কমেন্ট করতে থাকুন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন বিদায়, একটু ব্রেক নিয়ে তারপর আবার ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: morning, Mike.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 94.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সাথেই থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বারআইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন 10:22 বাজে অলরেডি, সো বেশিক্ষণ সময় আমি থাকতে পারছি না। তবে গতকাল ম্যাচ, যে দুর্দান্ত একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছেন আর্জেন্টিনা, এবং তারপরে কিন্তু একটা কথা বাতাসে খুব ভাসছে যে যেই বল মেসির পা একবার ছুঁয়েছে সেই বলে গোল হবে না আর্জেন্টিনা, এটা কখনোই হতে পারে না। মানে মেসির পায়ে কিন্তু আসলেই তাহলে বলা যায় যে জাদু আছে, তাই না? তো সেই জন্যই আপনাদের জন্য কিন্তু পরবর্তী গান আমি প্লে করছি, মহা জাদু। তবে তার আগে আরও একটি মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। 4 দশক পেরিয়ে গেছে ফুটবল প্রজন্ম এবং বিশ্বকাপের মঞ্চ সবকিছুই কিন্তু বদলেছে, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর লড়াইয়ের চিত্র যেন আজও একই রয়ে গেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আল বিসেলেস্তাদের জয় মানে ইতিহাস পাতায় নতুন কোনো মহাকাব্যের সূচনা, যার এক এক অধ্যায়ে কখনো নায়ক হয়েছেন দিয়েগো ম্যারাডোনা, কখনো লিওনেল মেসি। কারণ গত আমরা জানি যে ম্যারাডোনার যে বিশ্বকাপ যেই জয় ছিল সেখানেও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে লড়েই আর্জেন্টিনা জয়লাভ করেছিল, এবং এবারও কিন্তু যদিও ফাইনাল নয় কিন্তু সেমিফাইনালে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা। সো বুঝতেই পারছেন ব্যাপারটা, যে বলে না যে হিস্টোরি রিপিটস, ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, আপনার কি মতামত জানিয়ে দিন SMS এবং কমেন্ট করে। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন মহাজাদু গানটি শুনি এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

চলছে জুলাই মাস। এই জুলাই মাস আমাদেরকে মনে করিয়ে দেয় 2024-এর গণ অভ্যুত্থানের কথা, যেখানে শহীদ হয়েছিলেন আমাদের অনেক ছাত্র বন্ধুরা। এবং তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে কিন্তু আমরা নতুন করে আমাদের বাংলাদেশকে আরও একবার স্বাধীন করতে পেরেছি। এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা কিন্তু আবারও আমাদের নতুন করে সমস্ত আইন এবং নতুন করে সমস্ত সিস্টেমের চেঞ্জ করতে পেরেছি। এই যে একটা অভ্যুত্থান, এই যে একটা চেঞ্জ, এই যে একটা নতুন করে শুরু করা, এই সব কিছুর মূলে কিন্তু ছিল কিছু ছাত্রদের ত্যাগ। সেই ছাত্রদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি আমাদের এই নতুন বাংলাদেশ, নতুন চব্বিশের বাংলাদেশ। এবং এই জুলাই মাস পুরোটা জুড়েই কিন্তু বলা হয় যে রক্তাক্ত জুলাই, কারণ এই জুলাই মাস পুরোটাতেই আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। অনেক আমাদের কাছের বন্ধু, কাছের মানুষ, কাছের ছোট ভাই বোনদেরকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং যারা যুদ্ধে নামেনি কিন্তু এমনও অনেকে ত্যাগ স্বীকার করেছেন, যারা হয়তো বা অ্যাক্সিডেন্টালি তাদের ত্যাগ করতে হয়েছে। সো তাদের জন্য, এবং যারা ত্যাগ করেছেন এবং যারা আন্দোলন করেছেন, যারা এই জুলাইকে আমাদেরকে নতুনভাবে এনে দিয়েছেন, তাদের সবাইকে কিন্তু বলা হয় যে রক্তাক্ত জুলাই, কারণ এই জুলাই মাস পুরোটাতেই আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। অনেক আমাদের কাছের বন্ধু, কাছের মানুষ, কাছের ছোট ভাই বোনদেরকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং যারা যুদ্ধে নামেনি কিন্তু এমনও অনেকে ত্যাগ স্বীকার করেছেন, যারা হয়তো বা অ্যাক্সিডেন্টালি তাদের ত্যাগ করতে হয়েছে। সো তাদের জন্য, এবং যারা ত্যাগ করেছেন এবং যারা আন্দোলন করেছেন, যারা এই জুলাইকে আমাদেরকে নতুনভাবে এনে দিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের জন্য অবশ্যই অনেক অনেক শ্রদ্ধা।

অবশ্যই এই জুলাইকে মনে রাখবেন এবং আগামী 5ই আগস্ট যেটাকে আমরা 36শে জুলাই বলে একা দিয়েছি, সো এই জুলাইটাকেও আমরা মনে রাখবো এবং আমরা 5ই আগস্ট অবশ্যই আমাদের স্বাধীনতাকে উপভোগ করব। তো চলুন আমরা আবারও একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরবো একটু পরে, সাথেই থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আজকে গল্প করতে করতে সময় প্রায় শেষ, এখন বিদায় নেওয়ার পালা। প্রায় 11টা বাজে, তো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মর্নিং মাইক শুনবেন, ঢাকা এফএম 90.4 শুনবেন। ওকে, তো আগামীকাল শুক্রবার। ওয়াও, আগামীকাল শুক্রবার! ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজকে তো আমার জন্য মহা খুশি একটি দিন, কারণ আগামীকাল শুক্রবার আসলে আমার একদম, মানে বৃহস্পতিবার আসলে আমার খুশি শুরু হয়ে যায়, মনে হয় যেমন ঈদ কালকে, তাই না? তো যাই হোক, সবাইকে মহা বৃহস্পতিবারের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আপনার দিনটি এবং আপনার সময় অনেক বেশি ভালো কাটবে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী রবিবার পর্যন্ত। কারণ রবিবার আমি আবার হাজির হব সকাল 8টা বাজে মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত শ্রুতিকাব্য নিয়ে আমি তানহা থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। আর ঢাকা এফএমেও সেম সকাল রবি থেকে বৃহস্পতিবার, প্রত্যেক রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি। সো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং মজার মজার ফানি ভিডিও সবকিছু দেখতে চান, তাহলে তারা আমার ঢাকা এফএম শুনতে হবে এবং ঢাকা এফএম এর ফেসবুক পেজে ফলো রাখতে হবে। ওকে, ঢাকা এফএম ফেসবুক পেজের অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে এবং গল্প হবে, আড্ডা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

টাইম চেক, এখন সময় বেলা 11:00। 90.4

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী ছিল জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি, যে শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয় স্বৈরাচার। ঢাকা FM 90.4।
1: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: আছে
1: কই
0: ঢাক এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সরে সরে
3: কন্ট্রিস ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাক এফএম 90.4

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: What you buying for?
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

অ্যাকাউন্ট রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র ৩৫

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। লিসেনার্স, আজ রিদম হাজির হয়ে গেল উইকেন্ড বাজ নিয়ে। আজ বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার মানে বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত উইকেন্ড বাজ নিয়ে কিন্তু থাকছি আমি আপনাদের সবার প্রিয় বন্ধু, ভালোবাসার বন্ধু আরজে রিদম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন। লিসেনার্স, সুন্দর একটা বিকেল, চারিদিকে সুন্দর একটা বাতাস বইছে, আর বাতাসে কিন্তু দেখা যাচ্ছে, বাতাসে পাওয়া যাচ্ছে আর্জেন্টিনার জেতার খবর। দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু খেলেছে আর্জেন্টিনা, আর খুব সুন্দর একটা জয় কিন্তু ছিল আর্জেন্টিনা টিমের জন্য। লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং ফাইনালে কিন্তু খেলছে আর্জেন্টিনা অ্যান্ড স্পেন। সো অবশ্যই কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে গল্প করবো, এই বিষয়টা নিয়ে আমরা আড্ডা দিব জমিয়ে, এবং আর্জেন্টিনার পরবর্তীতে কিভাবে খেলবে এবং পরবর্তীতে আসলে তাদের প্ল্যান কি, এবং হচ্ছে আর্জেন্টিনা কি একদম ফুল অ্যান্ড ফাইনালি কাপ নিয়ে ব্যাক করতে পারছে তাদের নিজ দেশে, সব বিষয়ে কিন্তু আমরা গল্প করবো। তাছাড়া আজ হচ্ছে 16 তারিখ, 16 জুলাই। লিসেনার্স, আজ কিন্তু আমাদের ইতিহাসের জন্য একটা অন্যতম দিন, আজকে কিন্তু হচ্ছে শহীদ জুলাই দিবস। আজকের দিনেই কিন্তু হচ্ছে আমাদের মাঝ থেকে আবু সাইদ হারিয়ে গিয়েছিলেন, আমাদের মাঝ থেকে তিনি চলে গিয়েছিলেন এবং আন্দোলনরত অবস্থায় কিন্তু তিনি মারা গিয়েছিলেন। সো আমরা সেই বিষয়েও গল্প করবো, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাছাড়া অবশ্যই আমাদের প্লেলিস্ট জুড়ে কিন্তু সুন্দর সুন্দর গান, প্লেলিস্টটা জুড়ে কিন্তু মজার সব গান অপেক্ষা করছে আপনাদের জন্য। আর তাছাড়া মজার মজার সব গল্প নিয়ে তো আছেই, আমি পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেছেন, পুরো সপ্তাহ জুড়ে যারা থাকতে পারেননি আমার সাথে, নানান ব্যস্ততা, কাজের চাপ, পড়ালেখার চাপ, পরীক্ষার চাপ সব মিলিয়ে হয়তো বা অনেকে ব্যস্ত থাকতে পারেননি, সবার জন্যই কিন্তু আজকে উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেছি। এবং 8টা পর্যন্ত কিন্তু আমরা জমিয়ে গল্প করবো, জমিয়ে আড্ডা দিব আজকে সবার সাথে, আজকে আমরা আড্ডা দিব, সবার মেসেজ পড়বো, সবার মেসেজের অপেক্ষায় কিন্তু আছি। অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরুর মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। যারা এখন পর্যন্ত যুক্ত হননি বা যুক্ত হতে চাচ্ছেন, আমাকে জানাতে চান আপনার মজার কোনো ঘটনা, আপনার খারাপ লাগার কোনো ঘটনা, কি করছেন, কেমন যাচ্ছে দিনকাল, খুব ইজিলি কিন্তু জানাতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলেই কিন্তু বন্ধুরা আমাকে পেয়ে যাবেন, আমাদের পোস্ট পেয়ে যাবেন, আমার কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু খুব সহজেই আমি আপনার কমেন্ট পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নম্বরে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, এবং ঠিক একই নম্বরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারবেন। সো লিসেনার্স, দেরি না করে এক্ষুনি ফোনটা হাতে নিয়ে নেন এবং জানিয়ে দেন কোত্থেকে যুক্ত আছেন রিদমের সাথে। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন উইকেন্ড বাস, শুনতে পারবেন পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। যাই হোক, সুন্দর এই বিকালটাতে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমাদের জন্য খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে, আমার মনে হয় গানটা দিয়ে আজকের এই সুন্দর বিকালটা শুরু করে দেওয়া উচিত। লিসেনার্স, এখন আমরা কোন গানটা শুনব? আমরা এখন অতল জলের গান অ্যালবামের জলের গান ব্যান্ডের করা বাউলা বাতাস গানটা শুনব। জলের গান, জলের গান মানেই কিন্তু জলের গান, তাদের প্রতিটা গান, তাদের প্রতিটা গানের কথা, সুর, মিউজিক অসাধারণ, এবং ঠিক একই রকম একটা গান কিন্তু হচ্ছে বাউলা বাতাস, যে গানটা শুনলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর আমার মনে হয় যে এই বিকালবেলায়, এই বিকালের এই মুহূর্তটাতে বাউলা বাতাস গানটা কিন্তু বেশভাবে যাবে। তো এত কথা না বাড়িয়ে আমরা এখন সুন্দর এই বিকালটাকে আমরা বাউলা বাতাস দিয়ে শুরু করে দিচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এত কথা না বাড়িয়ে এখন আমরা সোজা গানে চলে যাই। লিসেনার্স,

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

listeners, welcome back again. This is RJ Rhythm here with Weekend Buzz. Listeners, apna shunchen apnader pochonder station Dhaka FM 90.4. Asha korchi shobai jukto hoye gechen amar sathe ekhon porjonto. Jara jukto hoye gechen sei shuru theke shobaike to obosshoi oshongkho oshongkho dhonnobad. Matro jara amake shunchen shobaike most welcome janacchi. আর আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আজকে সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু আছি আপনাদের মাঝে, জমি আমরা গল্প করব, আড্ডা দিব, আমরা প্লেলিস্ট জুড়ে অবশ্যই সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আপনাদের জন্য। অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটু ফেসবুকে চলে যেতে চাই। লিসেনার্স, যারা আমাকে লিখতে চাচ্ছেন, যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন বা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, জাস্ট খালি আমাদের ফেসবুক পেজে চলে আসলেই হচ্ছে, সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন। সো পোস্টের নিচে যদি কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু আমি আপনাকে পেয়ে যাব। facebook.com/ilovedhakafm। আচ্ছা, আমি একটু ফেসবুকের পেজে চলে যাই, দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু চলে এসেছেন অমৃত বোস দাদা, দেখা যাচ্ছে আমার সাথে আছেন। কোথায়? শুভ ভামুস বিকেল, মেসি মেসি মেসি, ইয়েস ইয়েস ইয়েস, শুভ ভামুস বিকেল, শুভ ভামুস বিকেল। আসলে গতকালকে না, মানে এই যে শেষ রাতের খেলার কথা যদি বলি, দুর্দান্ত একটা খেলা কিন্তু ছিল। মানে আসলে প্রথম যে মানে প্রথম না, একদম শেষ পর্যায়ে গিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল বা এমনটা মনে হচ্ছিল যে আর্জেন্টিনা বোধহয় হেরে যাবে বা এরকম কিছু। যদিও আমি যদি আমার কথা বলি, মানে পার্সোনালি আমি আমার জায়গা থেকে কিন্তু টোটালি রিল্যাক্সডই ছিলাম, কজ আমি জানতাম যে আর্জেন্টিনা তো এটা, সো মানে কোনো সমস্যা নেই, তারা একটা গোল দিয়েছে। আর্জেন্টিনা মাঠ থেকে উঠার আগে অবশ্যই অবশ্যই তারা এখান থেকে গোল টোল দিয়ে তারা জিতিয়ে উঠবে, এরকম একটা মোটামুটি কনফিডেন্ট কিন্তু আমার ভেতরে ছিল। অ্যান্ড আমি যদি বলি যে শেষ ম্যাচ কিন্তু সেটাই হয়েছে, লাস্ট 80 মিনিটের পরে, অর্থাৎ 80 মিনিটও না, 85 মিনিটসের পরে কিন্তু আর্জেন্টিনা তাদের খেলাটা কিন্তু দেখালো। আর আমি যদি বলি যে ফার্নান্দেজের যে গোলটা ছিল বা লতারোর যে গোলটা ছিল, এই গোলগুলো আসলে আমার মনে হয় কি বলবো যে ইনসেন লেভেলের গোল ছিল। আর মেসিকে মানে অনেকে হয়তো বা বলে যে মেসিকে ছাড়া কিন্তু আর্জেন্টিনা খেলতে পারে না, বা মেসিকে ছাড়া আসলে আর্জেন্টিনার কোনো ফরমেশন নেই, বা মেসিকে ছাড়া আর্জেন্টিনা কি খেলবে, বা মেসিকে ছাড়া দেখা গেছে আর্জেন্টিনার আসলে কি কোনো ফিউচার আছে কিনা, সেটাই কিন্তু গতকালকের ম্যাচে প্রমাণ হয়েছে। অ্যান্ড আমার যেটা মনে হয়েছে যে একটা সেমিফাইনাল ম্যাচই কিন্তু দেখেছি। যাই হোক লিসেনার্স, অবশ্যই সেটা নিয়ে আমরা আরও কথা বলবো। তারপর দেখা যাচ্ছে আমার কমেন্ট সেকশনে আছেন শফিক হাসান, উইল ঢাকা এফ এম ইভার কাম ব্যাক ইন ময়মনসিংহ এফ এম স্টেশন? ময়মনসিংহ, আমি আসলে এই ব্যাপারটাতে আপনাকে কোনো ওইভাবে কোনো এক্স্যাক্ট অ্যান্সার দিতে পারছি না, তবে অবশ্যই আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা চেষ্টা করব। তাহিদুল ইসলাম আছে, দেখা যাচ্ছে বনশ্রী থেকে, শুনছি বস কেমন আছেন? বস আলহামদুলিল্লাহ, বস বেশ ভালো আছি। তারপর দেখা যাচ্ছে তহিদুল ইসলাম আরও কিছু কমেন্ট করেছেন, অবশ্যই সবগুলো পড়বো। তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হোয়াটসঅ্যাপে আসছি কিছুক্ষণ পর, হোয়াটসঅ্যাপে আবার চলে আসছি, তবে এখন একটু চলে যেতে চাই নাম্বারেও কিন্তু অনেকে যুক্ত আছেন। প্রথম মেসেজটি কিন্তু দেখতে পাচ্ছি জিনিয়া আছে আমার সাথে, দেখা যাচ্ছে আরজে, আর্জেন্টিনা খেলা দেখে হার্টবিট বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু জানতাম শেষ মুহূর্তে গোল করে যেতেই হলো আর্জেন্টিনার কাজ। গুড বাই ইংল্যান্ড। ইংল্যান্ডকে আসলে ওভাবে গুড বাই দেওয়া যাচ্ছে না, কজ ইংল্যান্ড আর ফ্রান্সের কিন্তু আরও একটা খেলা আছে 19 তারিখ, দেখা যাক কি হয় সেই ম্যাচটার প্রতি আসলে মোটামুটি একটা আছে, দেখা যাবে ফ্রান্স কি ইংল্যান্ডের সাথে পারবে কিনা, বা ফ্রান্স কি হচ্ছে মানে যেই ম্যাচটা হেরে গেল সেটার যেই উসুলটা কি সে ইংল্যান্ডের সাথে করতে পারবে কিনা, বা সেটা ইংল্যান্ডের সাথে সে জিততে পারবে কিনা, সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার। আর তাছাড়া 20 তারিখের জন্য তো আমরা মোটামুটি রেডি আছি, দেখা যাক কি হয়, এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। জানো রিদম ভাইয়া কোথায়, আজকে রাতে আর্জেন্টিনা ফার্স্ট গোল দিল, যখন আর্জেন্টিনা ফার্স্ট গোল দিল তখন আমাদের বাসার সামনে ব্রাজিলদের সাথে আর্জেন্টিনার মারামারি হয়েছিল। ও সো স্যাড টু হিয়ার, এইসব ব্যাপার আসলে শুনলে খারাপ লাগে, কজ দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে একটা এনজয়মেন্টের একটা ব্যাপার, ফিফা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে আমাদের এনজয়মেন্ট বা বিনোদনের কিন্তু আসলে একটা পার্ট। সো এখানে আসলে তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, হয়তো বা পোক করা হবে, একজন আরেকজনকে কথা শোনাবে, এই ব্যাপারগুলো টোটালি নর্মাল, এই ব্যাপারটা আসলে হবেই, এটাই খেলার মজা। বাট এখানে আসলে পক্ষপাতিত্ব টেনে যদি এখানে মারামারি করা হয় বা এরকম ঝামেলা পাকানো হয়, তাহলে আমার মনে হয় এই ব্যাপারটাতে আসলে জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত, বা এই ব্যাপারটা আসলে আমাদের পুরো নেশনের জন্য কিন্তু আসলে একটা লজ্জার ব্যাপার। কজ আমি যদি আর্জেন্টিনা ব্রাজিলের কথা বলি, তারাও কিন্তু আসলে মানে রিয়েল লাইফে কিন্তু তারাও কিন্তু একটা ফ্রেন্ডলি দেশ, বা তারাও কিন্তু বন্ধু দেশ, একজন মানে প্রতিটা টিমই কিন্তু হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপে যারা খেলছে সবার সাথে কিন্তু সবার একটা ভালো কম্বিনেশন আছে, সবার সাথে ভালো একটা বন্ডিং আছে। সো এই টিমকে বেস করে যদি আসলে ব্যাপারটাকে মারামারিতে নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় এর থেকে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না। আচ্ছা
রুবা আছে নারায়ণগঞ্জ থেকে। ওকে, তুমি কি তানজিলাকে চিনো? ও সবসময় তোমাকে শুনে, এখন কিছুদিন ধরে শুনে না। আমরা অবশ্য একসাথেই শুনতাম, আজকে আমি একা আছি। বলছি ও শুনবে না, হঠাৎ করে কি হলো, তানজিলার ইয়ারফোনটা আমাকে দিয়ে দিয়েছে, তাই এখন শুনছি। তানজিলার সর্বপ্রথম এই রেডিওর কথা আমাদের বলেছে, আগে জানতাম না। হ্যাঁ, তানজি নারায়ণগঞ্জের তানজিলা আমাদের রেগুলার লিসেনার এবং সে সবসময় যুক্ত হয়, সবসময় যুক্ত থাকে। এবং তানজিলার সাথে আমাদের বেশ কয়েকবার পার্সোনালি আমার কিন্তু অনেক গল্প হয়েছে। সো তানজিলাকে না চিনার কিছুই নেই। রুবা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, যুক্ত হয়ে গেছেন, চলে এসেছেন। তারপর দেখা যাচ্ছে যিনি আছে রংপুর থেকে, যিনি ও আমাদের পরিও থাকে, যিনিও থাকে। আচ্ছা বেবি, তোমার কোন দেশে যাওয়ার শখ আছে? আসলে আমার দেশের বাহিরে নিয়ে, মানে দেশের বাহিরে যাওয়া নিয়ে তেমন কোনো ফ্যাসিনেশন কাজ করে না, তবে যদি কখনো সুযোগ হয়, সুযোগ যদি হয়েই যায়, তাহলে হয়তো বা আমি একটু জাপান থেকে হয়তো বা ঘুরে আসার আমার একটা চিন্তাভাবনা আছে, আর শুধুমাত্র ঘোরার জন্য আর কি, এর বাহিরে কিছু না। আর মানে ঘোরাঘুরির প্রতি যে একটা ভালো লাগা কাজ করে বা ঘোরাঘুরির প্রতি যে একটা ডেডিকেশন কাজ করে, সেই পারপাসেই বললাম যে হয়তো বা জাপান থেকে ঘুরে আসতে পারি। হাই রিদম ভাইয়া, শুভ বিকাল, তোমার সাথে আছি পুরো সময়, রংপুর থেকে সানিম। সানিম, অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। গল্প হবে আজকে, আজকে বেশ করে আমরা গল্প করবো, আড্ডা দিব। যাই হোক, এখন একটা গানে চলে যাবো আমরা। আমরা লালন ব্যান্ডের খ্যাপা অ্যালবামের তালতোমালের বনে গানটা শুনবো। তালতোমালের বনেতে আগুন লাগে মনেতে, বেশ সুন্দর একটা গান, কথা লিরিক্স আমি যেটাই বলবো না কেন, মিউজিকও কিন্তু দুর্দান্ত। যাই হোক, গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: হ্যালো।
3: হ্যাঁ বলো।
6: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
6: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
6: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
7: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর জি হৃদম আবার চলে এসেছে লিসনার্স। আশা করছি সবাই যুক্ত আছেন, যুক্ত হয়ে গেছেন। আমি কিন্তু বরাবর 5টা বাজে চলে এসেছি আপনাদের মাঝে উইকেন্ড বাজ নিয়ে। লিসনার্স মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন একদম সেই শুরু থেকে। যাই হোক, সময় কিন্তু সময়ের মতো এগিয়ে চলে যাচ্ছে। আসলে সময়টাকে কোনোভাবে ধরে রাখা যায় না, যদি ধরে রাখা যেত তাহলে তো বেশ ভালো হতো। সবসময় বলি 5:45, প্রথম ঘন্টা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মানে এই আমি খেয়াল করেছি, আমি যখন আপনাদের সাথে আড্ডা দিতে আসি বা আপনাদের সাথে গল্প করতে বসি তখনই মনে হয় যেমন আমার সময়টা একটু বেশি জলদি চলে যায়। তাছাড়া কিন্তু সময় কিন্তু কখনই এত জলদি যায় না। আচ্ছা যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি শারমিন আক্তার মুবারিক আছে। রিদম ভাইয়া শুভ বিকেল। শুভ বিকেল শারমিন, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে উমায়রা কিন্তু আছে। জানো আমাদের মাদ্রাসায় ক্লাস 4-5 স্টুডেন্ট তারা নাকি প্রেম করে, কিন্তু আমি পারলাম না একটা প্রেম করতে। আব্বুর কথা মেনে তারপর আমার বাবা মা আমাকে ভালো মনে করে না, কারণ হলো তোমাকে তো বলেছিলাম আমার রাগ অনেক বেশি, কিন্তু তারা বলে প্রেম করি তাই অনেক রাগ দেখাই, কি করব বলো। আসলে এই ব্যাপারটা নিয়ে কিছু বলার নেই। আর প্রেম টেম যদি করেন বলতে পারেন, কোনো সমস্যা নেই উমায়না, যদি করে থাকেন কিছু তাহলে বাসা জানান সেটা। আর যেটা সত্যি সেটা তো, আর এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখেন কেউ যদি আসলে ভুল বুঝে সেই ভুল বোঝা মানে ভাঙাতে হবে আপনাকে। এখন যদি আপনি প্রেম না করে থাকেন সেটা আপনি বুঝান, আর যদি প্রেম করে থাকেন সেটাও কিন্তু আপনি স্বীকার করতে পারেন চাইলেই। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সামারে যুক্ত হয়েছে। চিরল চিরল তেঁতুল পাতা, তেঁতুল বড় টক, রিদম ভাইয়ের বিয়েতে যেতে আমার বড় শখ। বাহ, তাই নাকি? অনেক বয়স হয়েছে ভাইয়া, বিয়েটা করে ফেলো, বেশি সময় হয়ে গেলে মেয়ে পাবে না, তাই নাকি? আচ্ছা এখন এই কথাটা আমার বাসায় আমার আব্বা আম্মুকে কিভাবে বুঝাই। বিয়ে করার শখ কিন্তু মানে একটু একটু আসলে মনে যাচ্ছে, কারণ হচ্ছে আপনারা যেভাবে প্রতিনিয়ত বিয়ের কথা বলছেন এই আর কি। যাই হোক, তাছাড়া তেমনিতে আমার মানে আসলে বিয়ে শাদীর প্রতি তেমন কোনো ঝোঁক নেই, তবে আপনারা যেভাবে বলছেন আসলে মনে হচ্ছে বিয়েটা করাই লাগবে। রিদম হোয়াটসঅ্যাপ, টেল মি দ্য নেম অফ দ্য লাস্ট মুভি ইউ হ্যাভ ওয়াচড। মাইন ইজ ইউর হার্ট উইল বি ব্রোকেন, ইটস আ রাশিয়ান মুভি, সঞ্জিদা। সঞ্জিদা সঞ্জিদা সঞ্জিদা সঞ্জিদা মানেই হচ্ছে সব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইন্টারেস্টিং ফ্যাক্ট। আচ্ছা লাস্ট মুভি, লাস্ট মুভি, আমি মুভি দেখি না আজকে অনেকদিন, যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। আমি লাস্ট মুভি দেখেছিলাম, সিচিন। সিচিনের পর আমি এখন পর্যন্ত আর কোনো মুভি দেখিনি। সিচিন মিন্স সিচিন 9, যেটা বাংলাদেশে রিলিজ হয়েছিল। সঞ্জিদা সিচিন 9 দেখার পর আমার আর তেমন কোনো কিছুই দেখা হয়নি। আসলে আমি খুবই ব্যস্ত বা ব্যস্ততার জন্য হয়তো বা এভাবে আর দেখা হয়নি আর কি। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি হ্যালো আরজে, আর্জেন্টিনা। ওকে, হয়তো এবারও মেসির হাতে থাকবে বিশ্বকাপ। হ্যাঁ হয়তো না, এবার বিশ্বকাপটা মেসির হাতেই যাচ্ছে। যাই হোক, তোমা সিলেট থেকে যুক্ত হয়ে গেছে। সিলুড়ি তোমা, সিলুড়ি ফুড়ি। ওকে ভাইয়া, তুমি আমার SMS পড়ো না কেন? আচ্ছা আপনার SMS পড়ি না ব্যাপারটা এমন না মিথিলা, যে মেসেজ করছে আমি তার মেসেজ পড়ছি, যার মেসেজটা আমি সামনে পাচ্ছি তার মেসেজটা পড়ছি। সো আমার মনে হয় না যে আসলে এভাবে কোয়েশ্চেন করে আমাকে বিব্রত করার কোনো মানে হয়, বা আমাকে সন্দেহ করলে বা আমার প্রতি কোনো রাগ অভিমান দেখানোর কোনো মানে হয়। যাই হোক, হ্যালো সিনিয়র, কেমন আছেন আপনি? রংপুর থেকে রিদি শাহ আলম, রাইসুল আলম বেশ ভালো আছে, অর্থাৎ রাইসুল আলম রিদম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন মণি নীলফামারি থেকে। আলুর দম ভাইয়া কেমন আছেন? আর্যুমণি বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে কিন্তু রিয়া জয়েন হয়ে গেছে আমার সাথে। আমার সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে গেছে সাদিয়া। যেখানে দুটি পকেট থাকে, এটি তোমার এটি আমার, সেখানে জীবন সংকীর্ণ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ স্বাভাবিক, আসলে আমার তোমার বলতে কিছুই হয় না, সবসময় সব কিছুতে ব্যালেন্স করে চলতে হয়, এটা একটা ফ্যাক্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কে আছেন আমার সাথে? রংপুর থেকে ফারহান। ওকে, অনেক অনেক ধন্যবাদ ফারহান যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখা যাচ্ছে সিলেট থেকে কিন্তু ফারজানা যুক্ত হয়ে গেছে। আজ বায়োলজি এক্সাম দিয়ে এক্সাম শেষ হলো, যাক শুনে খুব খুশি হলাম। এই যে আমি যেটা বললাম যে আজকে বৃহস্পতিবার, আশা করছি সবাই ফ্রি আছেন, সবাই ফ্রি হবেন, তো সবাই যুক্ত হয়ে যান আমার সাথে। আছি আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত, জমি আড্ডা দিব। কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছেন উম্মে রায়হান, উপস্থিত রিদম ভাইয়া, মোস্ট মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম।
আফ্রিদা ওয়াসিমা আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনাকে দারুণ লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যদিও ছবিটা একটু মানে কিছুটা পুরনো ছবি, আশা করছি তারপর ভালো লাগছে আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি নাসির লিখেছেন রংপুর থেকে, ভাই মেসি যদি এবার ফাইনালে না খেলে তাহলে কেমন হবে? কেমন হবে ব্যাপারটা, আসলে ব্যাপারটা তো এমন না যে আর্জেন্টিনা টিমটা আসলে মেসির উপর ভরসা করে আছে বা মেসির খেলার উপর তারা ডিপেন্ডেড, কজ গতকালকের ম্যাচটাতে কিন্তু মোটামুটি দেখতে পেরেছেন সবাই যে আসলে আর্জেন্টিনার ফুল টিম কিভাবে কতটা ডেডিকেশন দিয়ে খেলে বা তাদের টিমের যে কমিউনিকেশন বা তাদের টিমের যে বন্ডিংটা, এ ব্যাপারটা কিন্তু গতকালকের ম্যাচে দেখা গেছে। আর আমি যদি স্কালোনির কথা বলি, স্কালোনি মোটামুটি কিন্তু মানে এটা বলা চলে যে আর্জেন্টিনা টিমটাকে এতদিন লুকিয়ে রেখেছিল এবং গতকালকে কিন্তু মোটামুটি একটা রিভিল বলা যায় যে আর্জেন্টিনা টিম কিন্তু রিভিল করেছে তাদের খেলার, তাদের এই দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে। সুমি আছে আমার সাথে, দেখা যাচ্ছে তাহলে আর্জেন্টিনা ফাইনাল খেলবে। হ্যাঁ, খ্যাত ভরা আমার ধান, সকলের মুখে হাসিয়ার গান, আমি SMS পাঠালাম রিদম ভাইয়া, তাড়াতাড়ি পড়ে নেন। আপনার ভয়েস মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কে ও কোথায় কোথায় কোথায়? সুমি অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং এত সুন্দর একটা ছন্দ পাঠানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি, হাই রিদম ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, যাই হোক সবার মেসেজই পড়বো। আসলে অনেক কথা বলে ফেললাম, আমার মনে হয় আরও একটা গানে যাওয়া উচিত, আমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে। লিসেনার্স, আমাদের জন্য যে গানটা অপেক্ষা করছে সেটা হচ্ছে চিরকুট ব্যান্ডের করা একটা গান, যেটা হচ্ছে আয়নাবাজি, যে মুভিটা ছিল সেই মুভির গান, চঞ্চল চৌধুরী করা মুভি আয়নাবাজি। পাপ জমাই, আমার কি দোষ খালি পাপ জমাই, বেশ সুন্দর একটা গান আর গানের কথাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আর গানের মিউজিক কম্পোজিশন খুব সুন্দর। সো আমি গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা সবাই এনজয় করবেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর্য রিদম, কিন্তু বরাবর পাঁচটা বাজি চলে এসেছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। ছয়টা বেজে এক মিনিট, লিসেনার্স, দ্বিতীয় ঘন্টার একদম শুরুর এই মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি উইকেন্ড বাজে, এবং আশা করছি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন লিসেনার্স। পুরো সপ্তাহ জুড়ে যারা মিস করেছেন আমাকে, পুরো সপ্তাহ জুড়ে যারা আমার সাথে থাকতে পারেননি, রাখতে পারেননি আপনারা মজার সব আপডেট, রাখতে পারেননি খেলার খবর, সব নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে আজকে। যাই হোক, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত সবার সাথে কিন্তু গল্প হবে। যাই হোক, অনেকেই যুক্ত আছে দেখা যাচ্ছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমরা গল্পে যাব, গল্পে যাওয়ার আগে আমরা একটা বিষয় একটু শেয়ার করি সেটা আপনাদের সাথে। তো যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস কিভাবে আসলে পুনরাবৃত্তি করে, বা ইতিহাস কিভাবে ফিরে আসে, বা ইতিহাস কিভাবে আবার ধরেন যে আবারও কথা বলে, বা ইতিহাস কিভাবে আবারও নতুনভাবে ফেরত আসে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আর্জেন্টিনার এই খেলাটা, আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছে সেই ব্যাপারটাই। আমি কেন বলছি, আমি বিস্তারিত বলছি আপনাকে। আজ থেকে বহুত দিন আগের কথা, এটা হচ্ছে প্রায় সেই উনিশশো শতকের কথা। আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে 1986-এর। তখন মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে একটা জোড়া গোল করেন দিয়েগো ম্যারাডোনা, আর সেই গোলটা ছিল কার বিপক্ষে? লিসেনার্স, আপনারা হয়তো বা বুঝতে পারছেন, সেই গোলটা ছিল কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ 1986 সালে ঠিক একইভাবে কিন্তু আর্জেন্টিনা 2-1 গোলের ব্যবধানে কিন্তু জয় পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। আর ঠিক একইভাবে কিন্তু এই সেম ইতিহাসের একটা পুনরাবৃত্তি ঘটেছে 2026-এ, অর্থাৎ 2026 সালে। 2026 সালের গতকালকের এই ম্যাচটা যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন। সো সেই 1986 সালের পর ঠিক আবারও একইভাবে আর্জেন্টিনা জিতে গেল 2-1 ব্যবধানে। দলও কিন্তু সেম ইংল্যান্ড। এবং আমি যদি বলি যে আসলে এরকম ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু খুব কমই হয়, আর এই ব্যাপারগুলো আসলে খুব ইন্টারেস্টিং, বা এই ব্যাপারগুলো ফুটবল ইতিহাসটাকে কিন্তু অনেক অনেক অনেক বেশি মানে কি বলবো এটাকে, যে সুন্দর করে রেখেছে। আমি যদি বলি 4 দশক পেরিয়ে গেছে, মানে দেখতে দেখতে 4টা দশক কিন্তু পেরিয়ে গেছে লিসেনার্স, ফুটবল প্রজন্ম দেন বিশ্বকাপের যে মঞ্চ, বা বিশ্বকাপের যে আয়োজন, বিশ্বকাপের যেই নিয়ম শৃঙ্খলা, সব কিছু কিন্তু বদলে গেছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর লড়াইয়ের চিত্র যেন আজও একই রয়ে গেছে। ঠিক গতকালকের এই ম্যাচটাতে কিন্তু আসলে ঠিক একই একটা ফিল পাওয়া গেছে। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আল বিসেলাস তাদের জয়ে মনেই ইতিহাসের পাতায় নতুন কোনো মহাকাব্যের সূচনা, যার এক এক অধ্যায়ে কখনো নায়ক হয়েছেন দিয়েগো ম্যারাডোনা, আবার কিনা নায়ক হয়েছেন গতকালকে আপনাদের সবাই দেখেছেন আমাদের সবার পছন্দের ভালোবাসার লিওনেল মেসি। যাই হোক, গতকালকে কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি এবং খুব সুন্দর একটা জয় কিন্তু ছিল। আর আমি যদি বলি যে 1986 সালের যেই ম্যাচটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচটা কিন্তু আজও ফুটবলের ইতিহাসে কিন্তু অন্যতম আলোচিত একটা ম্যাচ হিসেবে কিন্তু বিবেচিত হয়। ম্যারাডোনার যেই হ্যান্ড অফ গড, এই গোলটা, এবং এরপর নিজের অর্ধ থেকে বল নিয়ে একাধিক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে করা অসাধারণ গোলটি ফুটবলপ্রেমীদের স্মৃতিতে কিন্তু এখনও অমলিল। ওই যে আপনারা যারা বলেন আর কি যে ম্যারাডোনা হ্যান্ড অফ গড, সেই গোলটা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেই ছিল, আর সেই ম্যাচেরই একটা পুনরাবৃত্তি কিন্তু আমরা গতকালকেও দেখেছি। যাই হোক, অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই ব্যাপারে, এই আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলার এই ব্যাপারটাতে আমরা আরও বিস্তারিত কথা বলবো। তবে এখন একটু দেখে আসতে চাই কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন কেউ একজন। হাই রিদম ভাই, কী অবস্থা, ভালো আছেন? চট্টগ্রাম থেকে শুনছি, এতদিন পর লেখা নিয়ে বিজি ছিলাম তাই যুক্ত হতে পারিনি। রেশমির কথা তো মনে থাকবে নিশ্চয়ই, তাই না? ও আচ্ছা, চিটাগাং থেকে রেশমি যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখা যাচ্ছে, বা বেশ ধন্যবাদ। আপনি কারোর নাম ভুলে গেলেও রেশমি নামটা আপনার সবসময় মনে থাকবে, কারণ রেশমি নামের কোনো একজন আপনাকে ধোকা দিয়েছে যেন আপনি তাকে সারা জীবন মনে রেখে
রাখেন, তাই না ভাইয়া? ব্যাপারটা ব্যাপারটা আসলে টোটালি এমন না, এরকম কিছুই না। তবে রেশমি নামটার সাথে হ্যাঁ, আমি আমি খুব ফ্যামিলিয়ার, বা রেশমি নামটার সাথে হয়তোবা একটা কানেকশন ছিল, বা রেশমি নামটার সাথে হয়তোবা একটা ভালো লাগা আছে। তবে এরকম কিছু না যে আমাকে ধোকা টোকা দিয়ে গেছে বা আমি ছ্যাক খেয়ে পড়ে আছি, ব্যাপারটা এমন না টোটালি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রেশমি, অনেকদিন পর পেলাম আপনাকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কিন্তু অবসান ভাই যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম মৃদু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি। আচ্ছা, অবসান ভাই সব সময় কিন্তু মানে যাত্রাপথেই থাকে, সব সময় এই কাজ ও কাজ এখানে সেখানে। যাই হোক, এবারও কাপ আমাদের, হ্যাঁ ইনশাল্লাহ। ভামোস আর্জেন্টিনা, নীলফামারি থেকে ইয়ামিন আছে আমার সাথে দেখা যাচ্ছে। অনেকদিন থেকে শুনে কিন্তু মেসেজ করা হয় না, আজকে মেসেজ করেছে, খুব খুশি হলাম, খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এই রিদম, আমি মেসেজ দিলে তুমি পড়ো না, শুধু সঞ্জিদা সঞ্জিদা ক্যান করো। আচ্ছা, এখন সঞ্জিদার দোষ হয়ে গেল। কোথায় এফ এম এ পড়ে শোনানো যে মেসেজটা তুমি পড়েছো, সরি কোথায়, ফুল টুসু রিদুটা। আচ্ছা, ফুল টুসু, ফুল টুসি রিদু, এটা খুব কিউট নাম, ফুল টুসি রিদু। আমরা রংপুর থেকে দুই রুমমেট, কি অরোধ্যা অ্যান্ড আরোহী শুনছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। 20 তারিখ আমাদের এসএসসি রেজাল্ট, নামাজ পড়ে দোয়া করবা, কথা দাও কি হলো। হ্যাঁ অবশ্যই কথা দিলাম, আমার এসএসসি এক্সামিনার সরি এসএসসি ক্যান্ডিডেট যে ফ্রেন্ড যারা আছেন, এসএসসি দিয়েছিলেন, ইনশাল্লাহ আপনাদের সবার রেজাল্ট ভালো হবে, কজ আমি মিষ্টি খাওয়ার অপেক্ষায় আছি। যাই হোক, একটা গানে চলে যাই লিসেনার্স। এখন আমরা আমরা এখন চিরকুটের করা ডুব অ্যালবামে একটা গান শুনবো, আহারে জীবন, বেশ সুন্দর একটা গান। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন ঢাকা এফ এম 90.4 এর সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

হ্যালো লিসেনার্স, আজ জুলাই মাসের 16 তারিখ। দেখতে দেখতে কিন্তু এই বছরটাও প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে। চোখের পলকই বছর শুরু হলো এবং দেখতে দেখতে কিন্তু জুলাই মাসও চলে এসেছে। লিসেনার্স, এই জুলাই মাসটা জুড়ে কিন্তু আমাদের এক অনন্য ইতিহাস কিন্তু আছে। এই জুলাই মাস ঘিরে আছে আমাদের এক অনন্য, এক কি বলবো এটাকে, যে আসলে এই ইতিহাসের পাতা এটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, জুলাইয়ের সেই আন্দোলন, জুলাইয়ের সেই শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসা, জুলাইয়ের সেই শ্রমজীবী মানুষ যারা আছে তাদের রাস্তায় নেমে আসা, সাধারণ জনগণ যারা আছে তাদের রাস্তায় নেমে আসা, সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী ভাই বন্ধুরা, ছেলে মেয়ে উভয়ই, সবাই কিন্তু এখন পর্যন্ত বারবার করে মনে করিয়ে দেয় যে এই জুলাই মাস আমাদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ ছিল। আর এই জুলাই মাসের 16 তারিখ অর্থাৎ আজকের এই দিনটা, 16ই জুলাই, ঠিক এই দিনেই কিন্তু হচ্ছে 2024 সালের জুলাই মাসের এই 16 তারিখ প্রথম কিন্তু হচ্ছে একজন শিক্ষার্থী বন্ধু আমাদের ছেড়ে হারিয়ে যায়, এবং তিনি হচ্ছেন আমাদের সবার আবু সাইদ। আর আজকের এই দিনটা কিন্তু এখন পালন করা হচ্ছে শহীদ জুলাই দিবস হিসেবে। লিসেনার্স, আজকের এই দিনেই অর্থাৎ 16 তারিখে কিন্তু প্রথম আবু সাইদের উপর গুলিবর্ষণ করা হয় এবং ক্রিটিক্যাল একটা অবস্থায় কিন্তু তাকে হসপিটালাইজড করা হয় এবং পরবর্তীতে সে কিন্তু আমাদেরকে ছেড়ে চলেও যায়। আর তারপর থেকেই অর্থাৎ 17 তারিখ থেকেই কিন্তু পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠে এবং জনসাধারণ মানুষ কিন্তু শিক্ষার্থীদের পাশে নেমে আসে এবং সবাই মিলে এক কণ্ঠে কিন্তু গর্জে উঠে এবং সবাই বুঝিয়ে দেয় যে কথা বলার স্বাধীনতার তাৎপর্যপূর্ণটা কতটুকু এবং সবাই যে একসাথে চাইলেই যে কোনো কিছু সম্ভব সেটাও কিন্তু আসলে প্রমাণ করে দেয়। আর দেখতে দেখতে আবারও জুলাই মাস চলে এসেছে আর জুলাইয়ের এই স্মৃতিচারণ হয়তোবা সবসময় আমাদের মনে থেকে যাবে, সবসময় হয়তোবা জুলাই মাস আসলে এই সাইদের কথা মনে পড়বে, জুলাই মাসে নিহত আরও যারা আছে তাদের কথা মনে পড়বে। আর এরকম একটা ইতিহাস সবসময়ই আসলে আমার মনে হয় যে ইতিহাসের পাতায় লেখা থাকবে আর এই জুলাই মাস কখনোই হয়তো আমাদের মন থেকে সরে যাবে না। যাই হোক বন্ধুরা, জুলাই মাসে যারা শহীদ হয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আশা করছি অবশ্যই তারা ভালো স্থানে আছেন, ভালো অবস্থানে আছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালো অবস্থানে রেখেছেন। যাই হোক, জুলাইয়ের এই স্মৃতিচারণ করি, আবারও আমরা গল্পে ফিরছি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত আছেন আমার সাথে, যুক্ত আছেন ঢাকা এফএম 90.4 এর সাথে। উইকেন্ড বাজ নিয়ে হাজির আছি বিকাল 5টা থেকেই, দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, তবে আছি একদম 8টা পর্যন্ত, জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। এখন আমি সরাসরি কিছু মেসেজে চলে যেতে চাই কারণ অনেক মেসেজ আছে, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। আমি একটু নাম্বারে চলে যাব, দেখি কে কে আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন কে যুক্ত আছেন নামটা লিখেনি, শুধু লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হিমু আছে আমার সাথে, দেখা যাচ্ছে অনিকেত প্রান্তর বা অবস্থান গানটা শুনতে যাচ্ছে, অবশ্যই আমি চেষ্টা করব। হিমু না রূপা আছে আমার সাথে, আচ্ছা দুঃখিত বন্ধুরা, রূপাকে আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন নিশি যুক্ত হয়েছে, শুভ বিকেল, থাকবো শেষ পর্যন্ত। তারপর আরও লিখেছে, ভাইয়া আজকের দিনটা আমাদের রংপুরবাসীদের কষ্ট কর দিন, কেন রংপুরের কি হয়েছিল এই আজকের দিনে, যাই হোক। তারপর আরও লিখেছেন, ওই দুষ্ট আমি তোমায় রেগুলার শুনি, SMS দেই কিন্তু কষ্ট লাগে যে তুমি SMS পড়ো না। এই যে SMS পড়লাম, আশা করছি অবশ্যই এখন থেকে আর কষ্ট পাবেন না। আমি সবসময় চেষ্টা করি সবার মেসেজগুলো পড়ার জন্য, হয়তো আনফর্চুনেটলি দেখা যায় কিছু মেসেজ হয়তো বাদ পড়ে যায় বা পড়তে পারি না, আমি আমার জায়গা থেকে আমার সপ্তাহ দিয়ে কিন্তু আমি চেষ্টা করি সবসময়। আচ্ছা, নাহিদ আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে রংপুর মিঠাপুকুর থেকে, ওকে। হালিমা আছে রংপুর থেকে আমার সাথে, রিদম ভাই কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, শোনার জন্য। রংপুর থেকে কিন্তু পরি যুক্ত হয়ে গেছে, আচ্ছা ভাইয়া তোমার জন্য একটা ছন্দ বানিয়েছি, কিষাণ মানে চাষি আমি তোমায় ভালোবাসি, ইতি পরি, কেমন হলো? ভালো ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর দেখা যাচ্ছে কে আছেন, শ্রীতা আছেন, দাদা ভাই কেমন আছেন আজকে, আচ্ছা কালকের কাহিনীটা মনে আছে তো, শুরু করি তাহলে। আচ্ছা, ছেলেটা যার সাথে গ্রামে গিয়েছিল সে মেয়েটিকে চিনত আর তার থেকে সে ফোন নাম্বারটাও নিয়ে নিল, তার পরিচিত অনেকেই মেয়েটিকে চিনত, জানতো, তাদের থেকে সে মেয়েটির ব্যাপারে অনেক কিছু জানতে পারে। আচ্ছা, এটাই হচ্ছে গতকালকে কিন্তু স্মৃতি আমাদের একটা ঘটনা শোনাচ্ছিল, গ্রামে একটা ছেলের ঘুরতে যাওয়া এবং সেখান থেকে আসলে একটা মেয়ের সাথে পরিচয় হওয়া এবং সেই মেয়ের সাথে আসলে
পরবর্তীতে যে প্রেম ভালোবাসার এরকম একটা কাহিনী। কিন্তু যাই হোক, আমরা আরেকটু শুনলাম যে মেয়েটির ব্যাপারে অনেক কিছু জানতে পারে। যাই হোক শ্রীতা, আমরা পরবর্তীতে এরপর কি হয়েছিল সেই ব্যাপারটা আমাকে জানান। আমরা আজকে এই স্টোরিটা শেষ করতে চাই। রংপুর থেকে যুক্ত আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, নামটা লিখলে খুব খুশি হতাম। শুভ বিকেল, শুভ বিকেল, আমি সিলেট থেকে বলছি, নাম হচ্ছে আয়াত ইনায়া। বাহ, বেশ সুন্দর নাম। আমি আপনাদের নতুন লিসেনার, গত 15 দিন ধরে তোমাকে শুনছি। আগে ভালো লাগতো না, এখন অনেক ভালো লাগে। আমি এখন নিয়মিত তোমাদের সাথে থাকি, ফোনে টাকা থাকে না তাই এসএমএস করতে পারি না। অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি ভালো লাগানোর জন্য বা মনটাকে ভালো করার জন্য অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে থাকতে হবে। কজ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মনটাকে একটু ভালো করার জন্য। তাছাড়া আমাদের প্লে লিস্ট জুড়ে আপনাদের যে পছন্দের গানগুলো থাকে, আমার মনে হয় গান শুনলেও কিন্তু মন ভালো হয়ে যায় অটোমেটিক্যালি। আমি বিশেষ করে আমার যখন মন খারাপ থাকে তখন কিন্তু আমি গান শুনি বা গান করি। আর আমার মনে হয় অবশ্যই থাকতে পারেন, মন খারাপ হলে চলে আসবেন, মন খারাপ হলে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, লিওনা আছে রংপুর থেকে দেখা যাচ্ছে আমার সাথে। তারপর আমার সাথে আছেন আমার সাথে আছেন আরফা সিলেট থেকে। আপনার ভয়েস খুব সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি হলাম। আলহামদুলিল্লাহ, আসলে এই ভয়েসের জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আমাকে এত সুন্দর একটা ভয়েস দিয়েছে। এবং সেই ভয়েস দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি, রেগুলার আড্ডা দিচ্ছি, গল্প করছি, এটা পুরোটাই আসলে মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এবং অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে। যাই হোক, লিসেনার্স আরও অনেকেই আছে, সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, তবে একটা গানে যাব, একটা সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। গানটা করেছে শিরিন মাতোয়ালি, এবং গানটা কিন্তু মাতোয়ালি অ্যালবামেরই করা একটা গান। গানটা খুব সুন্দর একটা গান, ও মাতোয়ালি চলক দেখালি, বেশ সুন্দর, মানে গানের কথাগুলো, গানের সুর, গানের মিউজিক জোস। যাই হোক, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

0: আপনার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জে রিদম কিন্তু বিকাল 5টা থেকে হাজির আছি উইকেন্ড বাজ নিয়ে। দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি, 7:01। লিসেনার্স, শেষ ঘন্টা কেন বললাম, কজ যেহেতু 8টা পর্যন্ত আছি তার মানে এটা অবশ্যই শেষ ঘন্টা। শেষ ঘন্টার শুরুর এই মুহূর্তে আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। লিসেনার্স অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে পুরো সময় জুড়ে যুক্ত থাকার জন্য, মেসেজ করার জন্য, যারা এত ব্যস্ততার মধ্য দিয়েও মেসেজ করছেন, লিখছেন। ওহ, লাভ ইউ অল, লাভ ইউ অল। যাই হোক, আমি সরাসরি মেসেজে চলে যেতে যাচ্ছি এখন, দেখি কে কে যুক্ত আছে আমার সাথে। আমি কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন শাহ কাউসার। হাই, আসসালামু আলাইকুম ভাইজান, কিতা করা বালা আসুইননি আপনে, বাক্কা দিন বাদে মেসেজ দিলাম, আগে FM রেডিওতে হুনতাম আপনারে, ও প্রথম হোয়াটসঅ্যাপে টেক্সট দিলাম, ইনশাল্লাহ সবসময় জয়েন হইমু, বালা থাকবা, আসসালামু আলাইকুম ভাইজান। সিলুডি ভাষা, সিলুডি ভাষা, নাইস নাইস নাইস। শাহ কাউসার অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং এখন থেকে রেগুলার কথা হবে। সিলুডি ভাষার প্রতি একটা ঝোঁক ছিল সবসময়, আর যখন আপনার সিলুডি ভাষা আমাকে লেখেন বা মেসেজ করেন ব্যাপারটা পড়তে খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, আবির আছে দেখা যাচ্ছে। রিদম ভাই, ফাইনাল খেলা রবিবার রাত কয়টায়? রবিবার রাত হচ্ছে 1টা বাজে, 1টা বাজে খেলা। আচ্ছা রিদম ভাই, তুমি কি রাগ করলা? না, রাগ করার কিছু নেই, রাগ কেন করবো মিথিলা, আমি তখন নর্মালি বলেছি। আমি আপনাদের কারোর সাথে মানে রাগ করব এই ব্যাপারটা আপনারা ভাবেন কি করে, আমি তো সেটাই বুঝি না, কারোর সাথে কি রাগ করে থাকা যায়। আচ্ছা যাই হোক, রুবা আছে আমার সাথে। আমার আগের মেসেজটা পড়ো, আর এই খবরটা ওই ভাইয়ের কাছ থেকে জানলাম। কোন ভাইয়ের কাছ থেকে? আচ্ছা, এই মাত্র খবর পেলাম, তানজিলা প্রতি সপ্তাহে কম্পিউটার শেখার জন্য কাঁচপুর যায় এর ভাইয়ের হায়েস গাড়িতে করে। আজকে নাকি আসার সময় গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, ব্রেক কাজ করছিল না, এটা দেখে ওর ভাই কোথায় ফেলে তারপর একটা গাছের সাথে বাড়ি খেয়ে সামনের গ্লাস ভেঙে তানজিলার সিটকে পড়ে এখন হসপিটালে ভর্তি। ও মাই গড, ও মাই গড, হঠাৎ করে এটা কি নিউজ পেলাম। যাই হোক, আশা করছি অবশ্যই তানজিলা ভালো আছে, সুস্থ আছে এবং খুব জলদি হয়তো রিকভার করতে পারবে, আমি আসলে বুঝতে পারছি না। যাই হোক, রুবা আমাকে আর একটু আপডেট দিবেন কাইন্ডলি প্লিজ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কি হয়েছে, কেমন আছে, এখন কোথায় আছে। সো স্যাড, সো স্যাড। অবশ্যই সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন রাস্তাঘাটে চলার সময়, কজ অ্যাক্সিডেন্টের কোনো হাত পা নেই, দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু সানজিদা এখন পর্যন্ত আছে। আর আর যে, ক্যান ইউ টেল মি ইউর বার্থডে ডেট অ্যান্ড মান্থ, আই ডোন্ট নিড টু নো দ্য ইয়ার। ওকে ওকে ওকে, সানজিদা মানেই একটা ক্রিটিক্যাল ব্যাপার, সানজিদার মানে প্রতিটা মেসেজের মধ্যেই কিন্তু আসলে কোনো না কোনো একটা জটিলতা থাকবেই। এখানেও সে বার্থডে জানতে যাচ্ছে, ডেট জানতে যাচ্ছে, মান্থ জানতে যাচ্ছে, বাট সে মানা করছে যাতে ইয়ারটা না বলি। ওকে ফাইন, আমার বার্থডে মান্থ হচ্ছে অগাস্ট, আর বার্থ ডে হচ্ছে 31st, অর্থাৎ 31st অগাস্ট। এই তো, এখন সানজিদা আপনি কি ব্যাপারটা এনি হাও কোনো ক্যালকুলেশন করে আর কোনো ম্যাথ করে কি আমার ইয়ার বের করবেন, এরকম কিছু নাকি? যাই হোক, সানজিদা এখন পর্যন্ত আছে, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা মিষ্টি ভাই, তুমি বলো তো পৃথিবীতে কাকে বেশি ভালোবাসো, মা এবং বাবা ছাড়া? আচ্ছা, নাইস কোয়েশ্চেন। কাউকে ভালোবাসি না, আগে বাসতাম, এখন কাউকে বর্তমানে ভালোবাসছি না। ভালোবাসা বলতে এখন শুধু বাবা মা আর ছোট বোন আছে তাদের জন্য, অর্থাৎ আমার যে ফ্যামিলির জন্য আমার ভালোবাসা, এর বেশি কিছু না আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু আরশি যুক্ত হয়ে গেছে আমার সাথে। আরশি যখনই টেক্সট করে তখনই আমার একটা গানের কথা মনে পড়ে,
কোন গান বলবো?

যাই হোক, পুরো গান গাওয়া যাবে না, পুরো গান গেলে সমস্যা। আরশি অনেক অনেক ধন্যবাদ। রিদম ভাই আমার মেসেজ পড়েন না কিসের জন্য? রংপুর থেকে, নাম হচ্ছে SMS সাহেব। আচ্ছা, আমি SMS সবারই পড়ছি, এখানে ব্যাপারটা এমন না যে আমি কারো মেসেজ ইগনোর করে যাচ্ছি। আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার শরীর খারাপ, দোয়া করবে রিদম। সানিম অনেক অনেক দোয়া রইল, আশা করছি খুব জলদি সুস্থ হয়ে যাবেন, খুব জলদি সুস্থ হয়ে যাবেন। ভাই আমার একটা সিদ্ধান্ত নিতে হেল্প করবেন। আচ্ছা কি সিদ্ধান্ত শুনি, 25 সালে HSC এক্সাম দিয়েছিলাম, ফেল আসছিল, 26-এও ফেল আসবে, আর তো এক্সাম দিতে পারবো না, তাহলে এখন আমার করণীয় কি? রাইট সিদ্ধান্ত দেন। আচ্ছা করণীয় কি, এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে এরকম একটা মুহূর্তে এসে আপনি একটা সাজেশন চাচ্ছেন। আমার যেটা এখন আমি এক কথা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, উইদাউট এনি রং ডিসিশন জাস্ট টেক ইউর প্রিপারেশন অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম 26। 26 সাল চলছে, যেভাবেই হোক প্রিপারেশন নিয়ে এক্সামটা কমপ্লিট করেন, ভালোভাবে এক্সাম দেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। অবশ্যই অবশ্যই আমি দোয়া রাখছি, দোয়া করছি। আর হচ্ছে মানে এই এক্সাম দিব না বা এক্সাম দিতে চাচ্ছি না এরকম কোনো ডিসিশন নেবেন না কাইন্ডলি, আশা করছি এরকম কোনো ডিসিশন নেবেন না। সো আমার যেটা আমি এক কথা বলবো যে 25 সালে যেহেতু এরকম একবার অলরেডি ফেল এসেছে, সো এবার নির্দ্বিধায় একটু ভালো করে প্রিপারেশনটা নেন, খুবই ইজি একটা ব্যাপার, প্রিপারেশনটা নিয়ে জাস্ট খালি হচ্ছে এবার এক্সামটা দিয়ে দেন। আচ্ছা চট্টগ্রাম থেকে জীবন আছে আমার সাথে, দেখা যাচ্ছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর আমার সাথে আছেন মোবাশ্বিরা জান্নাত, নাইস নেম। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, রংপুর থেকে যুক্ত হয়েছেন, খুব ধন্যবাদ। এই যে গোল্ডেন, কালকে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা বাই দ্য ওয়ে হু ইজ গোল্ডেন, অ্যান্সারটা দিয়েছিলেন কি না বলতে পারবো না, কারণ বাসায় মেহমান চলে আসায় আমি আর শুনতে পারিনি, যদি অনুমতি দেন তাহলে প্রশ্নটা আবার করব। মাম্পি, হ্যাঁ মাম্পি আমি অপেক্ষায় আছি, যতক্ষণ আছি এর ভেতরে আশা করছি মেসেজটা করবেন, এর ভেতরে কোয়েশ্চেনটা করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করছি আপনাকে। হঠাৎ একদিন, আচ্ছা শ্রীতা বাকি গল্পটা পাঠিয়েছে লিসেনার্স, হঠাৎ একদিন ছেলেটা মেসেজ দিল শুধু নমস্কার লিখে, মেয়েটি দেখলো আর ভাবলো এটা কে মেসেজ করেছে, নাম্বারটাও অচেনা, তার কি কিছু বলা উচিত নাকি সে কিছুই বুঝতে পারছে না, তাই চুপ করে থাকলো। কয়েকদিন পর ছেলেটা আবার অন্য নাম্বার থেকে মেসেজ দিল। আচ্ছা এরপরে কি হলো জানতে চান? অবশ্যই জানতে চাই শ্রীতা, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। ছেলেটা গ্রামে আসলো, মেয়েটাকে দেখলো, মেয়েটার পরিচয় পেল, মেয়েটাকে কল করলো, নাইস। তারপর কি বললেন যে আবার অন্য কোনো নাম্বার থেকে মেসেজ দিল, এরপর কি হলো? আচ্ছা এরপর কি হলো লিসেনার্স, আপনারাও যদি জানতে চান আমার সাথে থাকতে হবে। আর শ্রীতা আমি অপেক্ষায় আছি, আশা করছি যাওয়ার আগেই প্লিজ কাইন্ডলি ফার্স্ট আমাকে বাকিটা পাঠিয়ে দেন। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কেউ একজন নামটা লিখে নি মোস্ট প্রবলি, আচ্ছা আর নামটা তো নাই। রিদম ভাই আপনার এই শো কবে কবে হয়? আমার এই শোটা অর্থাৎ উইকেন্ড বাজ পাবেন হচ্ছে প্রতি বৃহস্পতিবার, শুধুমাত্র বৃহস্পতিবার বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, অনলি অন ঢাকা FM 90.4। আর তাছাড়া মিড ডে ফিলস কিন্তু পেয়ে যাবেন সোমবার মঙ্গলবার এবং বুধবার। আর তাছাড়া আমি আরেকটা ব্যাপার একটু শেয়ার করি, যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত শুনতে চান বা রেগুলার শুনতে চান তাদের জন্য কিন্তু আমার একটা সুযোগ আছে, বা আমি কিন্তু সকালের টাইমটাতেও থাকি। এখন কোয়েশ্চেন হচ্ছে সকালের টাইমটাতে রিদম কোথায় থাকছে? রিদম থাকছে অন্য একটা স্টেশনে, অন্য একটা ফ্রিকোয়েন্সিতে, যেটা হচ্ছে রেডিও আম্বার 102.4 FM, অর্থাৎ রেডিও আম্বার 102.4। সেখানে যদি চলে আসেন প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত কিন্তু আমাকে পেয়ে যাবেন, যেখানে আমি এক কাপ চা নিয়ে থাকি। অর্থাৎ সকালের টাইমটাতে যে যারা আড্ডা দিতে চান বা আড্ডায় হচ্ছে এনজয় করতে চান অবশ্যই কিন্তু যুক্ত হতে পারেন এক কাপ চায়ের সাথে। আরও অনেকেই আছে ফ্রেন্ড আমার সাথে, আমি সবার মেসেজ পড়বো। যাই হোক আমি এখন একটা গানে চলে যেতে যাচ্ছি, এখন আমরা কোন গানটা শুনবো লিসেনার্স দেখে একটা আইডিয়া করেন, আপনারা কি কোনো ধারণা করতে পারছেন কোন গানটা শুনবো? আচ্ছা আমি আপনাদেরকে জাস্ট সামান্য একটু মিউজিকটা শোনাই, দেখেন আপনারা কি গানটা কোনোভাবে বুঝতে পারছেন কিনা বা বুঝেন কিনা।

বেশি শোনানো যাবে না লিসেনার, বেশি শোনানো যাবে না। দেখি গেস করেন কি গান হতে পারে। যাই হোক, দুষ্টামি করছিলাম। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অ্যাভোয়ের রেফার করা একটা গান, ভার্ট টু অ্যালবামের হার কালা। ও মনোরে, এই গানটা এতটা ভালো লাগে বা এই গানটা আসলে আমার এতটা পছন্দের একটা গান বলার বাইরে। আর যেহেতু আমিও একজন কালা মানুষ আর গানের মধ্যেও কালা আছে, সো সবাই তো জানেনই কালা মানে কালা, গান মানেই কিন্তু রিদমের পছন্দের গান। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন আমি এত দেরি না করে, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাব। এবং আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, এবং অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, সবাই শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4, অ্যান্ড দিস ইজ আরজে রিদম হিয়ার। আমি কিন্তু আছি আপনাদের পছন্দের শো, সাপ্তাহিক শো, উইকেন্ড শো, উইকেন্ড বাজ নিয়ে। বিকাল 5টার দিকে ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু প্রায় আমরা শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। 7:30, সময়টাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না, সময়টা কীভাবে জানি ছুটে চলে যাচ্ছে। আজকে খুব মন চাচ্ছে যে আপনাদের সাথে মন খুলে কিছুক্ষণ আড্ডা দিই, গল্প করি। তবে ওই যেটা আসলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবার সাথেই গল্প করবো, অবশ্যই অবশ্যই সবার সাথে গল্প করবো। তবে আমার মনে হয় আপনাদের সাথে যদি একটু খেলা নিয়ে আমরা একটু গল্প করি, গতকালকের যে খেলাটা ছিল আর্জেন্টিনা অ্যান্ড সরি লিসেনার্স, গলার অবস্থা একটু খারাপ, হয়তো বা কাশি টাশি আসছে যার কারণে কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের যে খেলাটা ছিল, দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আমরা দেখেছি। আর আমি যদি খেলাটা নিয়ে কথা বলি, আসলে খেলাটা নিয়ে কথা বললেও আমার মনে হয় না কখনো শেষ হবে। দুর্দান্ত একটা ম্যাচ ছিল এবং গতকালকের এই ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে স্কালোনি কিন্তু হচ্ছে মানে আর্জেন্টিনার যে মেইন ফরমেশন বা আর্জেন্টিনার যে খেলার যে ধরন বা আর্জেন্টিনার যে আসলে দেয়ার যে মানে অ্যাকচুয়ালি দেয়ার ম্যাজিশিয়ান, এই ব্যাপারটা কিন্তু গতকালকে কিন্তু রিভিল করেছে। আমি জানি না আসলে স্কালোনি কেন এই ব্যাপারটা করেছে বা কেন এইভাবে খেলিয়েছে, তবে আমার মনে হয় আমি গতকালকে যে একটা ম্যাচ দেখেছি, এই ম্যাচটা কিন্তু আসলেই মানে বলতেই হবে যে একটা সেমিফাইনাল ম্যাচের মতো একটা ম্যাচ ছিল। বাট এখানে যে ইংল্যান্ডের খুব খারাপ পারফরমেন্স ছিল তা কিন্তু না, ইংল্যান্ড কিন্তু দুর্দান্ত খেলেছে, ইংল্যান্ড আসলেই দুর্দান্ত খেলেছে। তবে সব থেকে মজার যে বিষয়টা, যেটা হচ্ছে খেলার শেষে যখন একটা বিষয় কিন্তু গতকালকে রিভিল হয়েছিল এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে মোটামুটি একটা হাইপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে খেলার পর কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে দেখা যায় যে তারা কিন্তু একটা ওয়াটার বোতলকে নিয়ে কিন্তু গবেষণা করছে। হ্যাঁ লিসেনার্স, একটা পানির বোতল। পানির বোতলে কি ছিল ব্যাপারটা হচ্ছে, ইংল্যান্ডের যে গোলকিপার ছিলেন পিকো, সে কিন্তু হচ্ছে মানে তারা মোটামুটি একটা ধারণা করা হচ্ছে যে হয়তোবা ইংল্যান্ড কিন্তু এরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছিল বা এরকম একটা ধারণা করে ফেলেছিল যে তারা হয়তোবা এই ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যাচ্ছে, অ্যান্ড টাইব্রেকারে যাবে দেন পেনাল্টি হবে। সো পেনাল্টি কিভাবে মিস করানো যায় এবং পেনাল্টির যেই আসলে একটা ফরমেশন থাকে বা পেনাল্টি কে কিভাবে খেলে বা কে কিভাবে শ্যুট করে, সব কিছুর একটা চিট কিন্তু মূলত ছিল সেই ওয়াটার বোটলের মধ্যে। আর যে বোতলটা ছিল হচ্ছে ইংল্যান্ডের গোলকিপার পিকোর কাছে। সো সেই ওয়াটার বোটলটা কিন্তু পরবর্তীতে আর্জেন্টিনার প্লেয়ারদের হাতে আসে এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকক্ষণ গবেষণা করে দেন, তারা কিন্তু আসলে এই ব্যাপারটা নিয়ে খুব হাসাহাসি করে। যাই হোক, আসলে দিন শেষে কিন্তু পারেনি, ঘুরে ফিরে কিন্তু ইংল্যান্ডকে আর্জেন্টিনার সামনে মাথা নত করতে হয়েছে এবং আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। আশা করছি অবশ্যই পরবর্তীতে যেই ম্যাচটা আছে সেখানে, অর্থাৎ স্পেনের সাথে, সেটাও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয়। আচ্ছা, যেটা বলছিলাম অনেকেই যুক্ত আছে আমার সাথে, চলুন কিছু ম্যাসেজ দেখে আসি। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছে শিহাব, ওকে। তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে যুক্ত হয়েছে শিহাব। তারপর আমার সাথে কিন্তু আফরিন যুক্ত হয়ে গেছে, ভূত দাদা ভাত খাই, আপনি খেয়েছেন? আজ আর কিছু লিখবো না রিদম, ভূত দাদা রাগ করবেন না। কেন লিখবেন না কেন, আজকে আমি মেসেজ পড়ছি, আজকে সবার সাথে গল্প করছি, আর আজকে লিখবেন না। এত গান দেন কেন? কারণ গান শুনতে ভালো লাগে। আশিক আছে, দেখা যাচ্ছে গ্রাম বামনপাড়া, থানা হচ্ছে মুকসুদপুর, ওকে, জেলা গোপালগঞ্জ। সীতা যার কথা বলছে, ছেলে তার ঘুরতে গিয়ে সীতার ফোন নাম্বার দিয়ে আসে, তারপর সীতার সাথে প্রেম করে, পরে ধোকা দিয়ে চলে যায়, সীতার এই জীবন কাহিনী। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, অবশ্যই আমরা সীতা থেকে বাকি ঘটনা শুনবো, দেখি আপনার সাথে কতটুকু মিলে। আচ্ছা হিয়া আছে, হিয়া লিখেছে এই জুলাই মাসে আমাদের রংপুরের আবু সাইদ শহীদ হয়েছিল। হ্যাঁ আচ্ছা, এই ব্যাপারে আমি তখন একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, আর আমি কিন্তু আবু সাইদের ব্যাপারে কথা বলছিলাম। সো বেসিক্যালি আমার পরবর্তীতে কিন্তু মনে হয়েছে, আপনি যখন লিখেছেন যে রংপুরবাসীদের জন্য আসলে খারাপ লাগার একটা ব্যাপার, তারপর আমার মনে হয়েছে ও আচ্ছা হ্যাঁ, আজকে তো যেহেতু 16 তারিখ, আমি নিজেও কথা বলছিলাম শহীদ জুলাই দিবস হিসেবে এবং আবু সাইদকে নিয়ে, পরে পরবর্তীতে মনে হলো আর কি রংপুরের যে ব্যাপারটা। যাক, আশা করছি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে, এবং আসলে শহীদের মৃত্যু ইটস এ গ্রেট ডেথ আই থিঙ্ক।
তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু আছে, কে আছে কে আছে, উমায়না আছে। ওকে, আরে লিলি, আমার কাছে তো দুনিয়ার কোনো মানুষকে ভালো লাগে না, কিভাবে প্রেম করব তোমাকে? না বললাম আমি বিটিএস আর্মি। ও আচ্ছা, বিটিএস আর্মি নাকি প্রেম করে না নাকি? আচ্ছা, আমি জীবনও কোনোদিন প্রেম করিনি আর করব না। আচ্ছা, এরকম কথাবার্তা আসলে সবাই বলে, বা দেখা যাক পরবর্তীতে দেখা যাবে আর কি। আচ্ছা, আমি তোমাকে সবসময় শুনি, তোমার কথা শুনতে ভাল লাগে। আমি কি রাজস্থলী মোগল্লাপাড়া থেকে, আমার নাম গলাপ্রু তংচঙ্গা। আচ্ছা, তোমার গলায় গান শোনাবে চাকমা গান, আদু কুবি সালাম গরং জন গণরে, চাকমা গানা ফুরি গেলে মা বা মানে। আমি যদিও বুঝতে পারিনি আসলে আপনার ভাষাটা, এটা মোস্ট প্রবলি কোনো একটা গান হতে পারে, যদিও আমি আসলে মানে চাকমা গানের সাথে ওভাবে কানেক্টেড না বা ওভাবে আসলে পরিচিত না, যার কারণে আমি শোনাতে পারছি না। তবে আপনি যেটা লিখেছেন আমি আসলে বুঝতে পারিনি, তবে যে যাই লিখেছেন মোস্ট প্রবলি ভালোই হবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, যুক্ত আছে, যুক্ত আছে, কে আছে, তানজিলার, তানজিলার জন্য নাকি দোয়া করা হচ্ছে মাদ্রাসায়। যাই হোক, আমি আশা করছি খুব জলদি হয়তো বা তানজিলার কোনো একটা আপডেট পাবো, বাট ব্যাপারটা আমি আসলে কোনোভাবে বুঝতে পারছি না বা কোনোভাবে মিলাতে পারছি না যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা সে এখন কোথায় আছে, কোন হসপিটালে আছে, এখন আবার বলছেন তার জন্য দোয়া করা হচ্ছে। যাই হোক, আশা করছি, আশা করছি ইনশাল্লাহ খুব জলদি সুস্থ হয়ে যাবে এবং হচ্ছে বড় কোনো দুর্ঘটনা হবে না, এই আশাই রাখছি। তারপর দেখতে পাচ্ছি এবার শ্রীতা বাকি ঘটনা পাঠিয়েছে। এবারে নমস্কারের সাথে কেমন আছে জানতে চাইলে মেসেজ করে, তখন মেয়েটি জানতে চাইলো তার পরিচয়, সে তখন ছেলেটা তার পরিচয় দিল, নাম ঠিকানা, কোথায় থাকে, কি করে, ওর জীবন ব্যাপারে সব কিছু বলল। কিন্তু কেন এই ভাবনাটা মেয়েটিকে ভাবিয়ে তুলছে, মেয়েটি তখনও জানতো না ছেলেটির ব্যাপারে। আচ্ছা, তারপর জানতে যাচ্ছিলাম, খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, আমি বাকি আরও মেসেজ পড়ব। তবে তবে তবে তবে তবে যারা আসলে ফোনে মোবাইলে টাকা ভরা নিয়ে খুব টেনশনে থাকেন, মোবাইলের খরচ নিয়ে খুব টেনশনে আছেন, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল এবং গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, অবশ্যই কিন্তু আম্বার আইটি আইপি এই অ্যাপটা ইউজ করতে পারেন আপনার সুবিধার্থে, এবং আশা করছি অবশ্যই অবশ্যই অবশ্যই কিন্তু সবাই স্যাটিসফাই হবেন, বিকজ পার্সোনালি আমি রিদমও কিন্তু এই আইপিটা ইউজ করি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে খাদিমুল যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, কে যুক্ত আছে, মিষ্টি ভাইয়া তুমি কালো বলে নিজেকে কেন বলো, কালো সরি নিজে কেন কেন বলো কালো, আচ্ছা আমি অনেক কষ্ট পাচ্ছি, বলো তুমি নিজেকে বলবা না আর কালো, প্রমিস করো। না না না, ব্যাপারটা আসলে এরকম কিছু না, তো ব্যাপারটা হচ্ছে আমি খুব এনজয় করি আর আমি আমার ভালো লাগা থেকে বলি, আমি এই যে কালো, এই কালো ব্যাপারটা আমি খুবই লাইটলি নিই এবং কালো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, যেটা সত্যি কথা আর কি, আমি সবসময় বলতে পছন্দ করি, সবসময় বলতে ভালোবাসি। তারপর দেখা যাচ্ছে আমার সাথে নিশি কিন্তু বিদায় নিয়েছে মাত্র, খোদা হাফেজ ভাইয়া, শোনা হবে সোমবারে, ভালো থাকবে। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করছি অবশ্যই সোমবারে দেখা হচ্ছে, সরি কথা হচ্ছে। হ্যালো রিদম ভাই, যুক্ত হয়ে গেলাম শেষ ঘন্টায়, এত লেট করে আইরিন, যাই হোক আইরিনকে অনেক অনেক ধন্যবাদ, রংপুর থেকে যুক্ত হয়ে গেছে। ভাইয়া বলুন তো আমি কে, আমার নাম কি? আচ্ছা, আপনার নাম আমার ভালো লাগা থেকে বলি, আমি এই যে কালো, এই কালো ব্যাপারটা আমি খুবই লাইটলি নিই এবং কালো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, যেটা সত্যি কথা আর কি, আমি সবসময় বলতে পছন্দ করি, সবসময় বলতে ভালোবাসি। তারপর দেখা যাচ্ছে আমার সাথে নিশি কিন্তু বিদায় নিয়েছে মাত্র, খোদা হাফেজ ভাইয়া, শোনা হবে সোমবারে, ভালো থাকবে। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করছি অবশ্যই সোমবারে দেখা হচ্ছে, সরি কথা হচ্ছে। হ্যালো রিদম ভাই, যুক্ত হয়ে গেলাম শেষ ঘন্টায়, এত লেট করে আইরিন, যাই হোক আইরিনকে অনেক অনেক ধন্যবাদ, রংপুর থেকে যুক্ত হয়ে গেছে। ভাইয়া বলুন তো আমি কে, আমার নাম কি? আচ্ছা, আপনার নাম হচ্ছে শারমিন আক্তার মুবারিকা, এম আই রাইট অর রাইট?

কি বলবো আর, গ্রামের বাড়ি এই তো এখানেই, ঢাকা এফএম 90.4। সো আমার মনে হয় এটা নিয়ে আসলে আর এত ঘাটাঘাটি কিছু নেই। তারপর আমি দেখতে পাচ্ছি কোথায় আমাদের সাথে আছেন, কে আছেন কে আছেন, চট্টগ্রাম থেকে জীবন আছে, ওকে অনেক অনেক ধন্যবাদ জীবন এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। মোবাশিরা জান্নাত কিন্তু আছে রংপুর থেকে, গঙ্গাচড়া থেকে, ওকে খুব ভালো লাগলো। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে জাকিয়া যুক্ত হয়ে গেছে, সিলেট থেকে রিহান যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে যুক্ত হয়ে গেছে হাসনাত এবং তার ফ্রেন্ড রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। পরি কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে রংপুর থেকে, ও পরিও নাকি বিটিএস আর্মি, বাহ ভালো তো, খুব ভালো। তারপর কেউ একজন লিখেছেন কেমন আছো ভাইয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর ইস্তিয়াক আছেন রংপুর থেকে, লিখেছেন ভাই প্রেম করেন না, প্রেম টেম করি না ভাইয়া, প্রেম টেম এসব আমার জন্য না। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না, এই জন্যই প্রেম করি না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন এখন পর্যন্ত। আসলে আজকে অনেক গল্প হয়ে যাচ্ছে, অনেক কথা হয়ে যাচ্ছে, একটা গানে চলে যাব। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে কর্নার করা একটা গান, খামোখাই ভালোবাসি। এই ভালোবাসি, এই ভালোবাসি ওয়ার্ডটার সাথে আসলে আমার, আমি জানি না আমার কোন দিনের শত্রুদামি, আমার মনে হচ্ছে যে এই গানটা আমার জন্যই, আমি আজ পর্যন্ত যাকে যাকে ভালোবেসেছি তাদের উদ্দেশ্যে এই গানটা, কারণ আমি সবাইকে ভালোবাসি খামোখাই। যাই হোক লিসেনার্স, আমরা খামোখাই ভালোবাসি গানটাতে চলে যাচ্ছি, অ্যান্ড আশা করছি বিদায় মুহূর্তে আবারও আসবো, এবং অবশ্যই বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড যুক্ত থাকবেন অবভিয়াসলি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জনগণ সবাই শুনেন দিয়ে মন, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। লিসেনার্স, আশা করছি অবশ্যই সবাই যুক্ত ছিলেন বিকাল 5টা থেকে আমার সাথে, এবং দেখতে দেখতে কিন্তু 8টার খুব কাছাকাছি চলে এসেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো বিকেল জুড়ে আমার সাথে থাকার জন্য। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পর কিন্তু রাতও হয়ে যাবে। আর আশা করছি অবশ্যই আমি রিদম আপনাদের এই বিকালটাকে একটু হলেও সুন্দর করে দিতে পেরেছি, কজ আমরা খুব সুন্দর সুন্দর গান কিন্তু শুনছিলাম একের পর এক। ভালো ভালো গান কিন্তু আমাদের প্লেলিস্টে ছিল আজকে, সব আপনাদের পছন্দের গান। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকেই কিন্তু আজকে আমাকে লিখেছেন, অনেকেই মেসেজ করেছেন, আমার কমেন্ট সেকশনে অনেকেই ছিলেন, হোয়াটসঅ্যাপে যারা ছিলেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আর যাই হোক, যেটা বলছিলাম যে আর্জেন্টিনা আর স্পেনের ফাইনালে খেলা হবে, সো দেখা যাক আসলে খেলাটা কি হয়, কোন পর্যায়ে যায়, একবারে সেই বিষয় নিয়ে আমরা সোমবারে কথা বলবো। সোমবারে অর্থাৎ মিড ডে ফিল্ডে কিন্তু চলে আসবো। আমার যেটা মনে হচ্ছে, মানে মিড ডে ফিল্ডের দিন হয়তো বা আমাকে একটা কাউন্টার দেওয়া লাগবে, যে কাউন্টারটা হবে ভামোস আর্জেন্টিনা। যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে, চলেন কিছু মেসেজ দেখে আসি একদম শেষ মুহূর্তে। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কে আছেন, কে আছেন, কে আছেন, ডিয়ার সিনিয়র, তুমি আমার মনের মন আকাশে ঝলমলে এক তারা, এই আমি কি থাকতে পারি বলো তুমি ছাড়া। সেই সেই রিদেশ আলম সেরা। জাকিয়া যুক্ত হয়েছে সিলেট থেকে, দেখা যাচ্ছে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। তারপর আমি দেখতে পাচ্ছি একদম শেষ পর্যায়ে আছে হাসনা, তার বন্ধু কিন্তু এখন পর্যন্ত আছে। ইস্তিয়াক আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে উমায়না। উমায়না বলেছে করলে আমাকে জানাবে, মানে সে যদি প্রেম করে তাহলে আমাকে জানাবে, ঠিক আছে। রংপুর থেকে কিন্তু লিমন যুক্ত হয়েছে, আগামী বিশ্বকাপ ফাইনাল ম্যাচে বিজয় ছিনিয়ে আনবে কে, নেক্সট ম্যাচে অর্থাৎ ফাইনাল ম্যাচে, ফাইনাল ম্যাচে অবভিয়াসলি আর্জেন্টিনা, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করছি যাতে বিশ্বকাপটা নিয়ে আসতে পারে এবার। তারপর দেখা যাচ্ছে মিরপুর থেকে রেশমি কিন্তু যুক্ত হয়ে গেছে বেশ দিন পর, ও মাই গড, রেশমি রেশমি আমাকে ভুলে গেছো, কিউট, না ভুলিনি, একদমই ভুলিনি, খুব খুশি হলাম আপনার মেসেজ দেখে, যদিও একদম শেষ পর্যায়ে এসেছেন আপনি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে শারমিনা আক্তার মুবারিকা, ধন্যবাদ জানিয়েছে, মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি এসএসসির জন্য দোয়া চেয়েছেন, অনেক অনেক দোয়া রইল এসএসসি ক্যান্ডিডেট যারা আছে, মুবাশিরা জান্নাত, সবার জন্য সবসময় দোয়া করি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছে পড়ি যুক্ত আছে এখন পর্যন্ত, আমার মা বলেছিল সত্যি কথা বলবো, বলবা তোমার একতরফা ভালোবাসা আছে, হ্যাঁ কি না, না আমার, ও আর কোনো অ্যান্সার করতে পারলাম না। সানিম বিদায় নিচ্ছে, রিদম ভাইয়া বিদায়, হ্যাঁ ঠিক আছে, আশা করছি পরবর্তীতে আবার কথা হবে। হাই ভাইয়া, তোহা ফ্রম চিটাগাং, ঢাকা এফএম এর সাথে আমি অনেকদিন যুক্ত আছি, অনেকদিন পর টেক্সট করেছেন, খুব ধন্যবাদ তোহা, বাই দ্য আপনার নামটা খুব কিউট। মিষ্টি ভাইয়া ভালো থেকো, আর সোমবারে কথা হবে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ হালিমা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, কে আছেন, কে আছেন আমার সাথে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বোরিং লাগছে, কি করবো, বোরিং লাগলে কিছু করতে হবে না, বোরিং লাগলে জাস্ট টিউন করেন ঢাকা এফএম 90.4। লিসেনার্স, আশা করছি অবশ্যই বোরিংনেস কেটে যাবে, আপনার কথাগুলো অনেক ভালো লাগে আমার, এত মিষ্টি ভয়েসে, সরি, হ্যাঁ এত মিষ্টি ভয়েসে কথা বলেন কেন, যাতে করে আপনার ভালো লাগে সেজন্য, ইজি কোয়েশ্চেন ইজি অ্যান্সার। তারপর দোয়া করি আর্জেন্টিনা জিতবে, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি খবর রিডম ব্রো, রিডম ব্রো কেমন আছো, সিলেট থেকে রিহান, রিহান আমি রিডম না, আমি রিদম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে, কে আছে, কে আছে, পড়ি আছে, ওকে। তারপর দেখতে পাচ্ছি হাসনাত আছে, আনিতা মোহন্তা যুক্ত হয়েছে রংপুর থেকে, হিমাদ্রি মা বাসায় নেই তাই এখানে লিখলাম, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। যাওয়ার একদম শেষ মেসেজটা পড়বো আমি, অমৃত বোস দাদার কমেন্ট, তোমার আর আরজে তানহার খুনসুটি দারুণ লাগে, গেজিং নেম চ্যালেঞ্জ, ও ওকে ওকে, এক্স দিয়ে কোন নাম আছে, এটার অ্যান্সার কি হবে, এক্স দিয়ে কোন নাম আছে, হ্যাঁ সেটা আমরা কোয়েশ্চেন করেছিলাম, বেশ কিছু নাম হতে পারে, লাইক জুনায়েদ, জেফার, দেন অনেকে হয়তো বা এটাকে লাগায়, মানে ইউজ করে, যেমন জিহাদ, জিহাদের ক্ষেত্রেও কিন্তু অনেকে এক্স ইউজ করে আর কি, সো জিহাদ বলা যায়। আর তাছাড়া আসলে আমি আমার নিজের মাথায় ওভাবে আসছে না, যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে রিদমের সাথে ছিলেন, ছিলেন উইকেন্ড বাজের সাথে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো, হয়তো বা এখানেই বিদায় জানাতে হবে।
তবে আবারও চলে আসব সোমবারে দুপুর দুইটা বাজে ঢাকা এফএম 90.4 এ। আশা করছি অবশ্যই সবার সাথে আবারও গল্প হবে, কথা হবে। তো আমরা একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ওয়াইন্ড অফ চেঞ্জের একটা গান, যে গানটা করেছে মূলত চিরকুট ব্যান্ড। গানটা হচ্ছে জাদুর শহর। এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে। হ্যাঁ লিসেনার্স, খুব সুন্দর একটা গান। আর ওয়াইন্ড অফ চেঞ্জের আমার মনে হয় যে আসলে ওয়াইন্ড অফ চেঞ্জের যে গানগুলো করা হয়েছিল তাদের মিউজিক কম্পোজিশন বা তাদের যেই এই আধ্যাত্মিক লেভেলের মিউজিকগুলো গানগুলোকে কিন্তু আরও বেশি ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, আমি এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাবো। আমরা জাদুর শহর গানটা শুনতে শুনতে আজকে উইকেন্ড বাস থেকে বিদায় নিচ্ছি। তো অবশ্যই আশা করছি সবাই সোমবারে চলে আসবেন, আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই যুক্ত থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: 9.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। পূর্বের ন্যায় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। রাষ্ট্রীয় মর্যাদায় সারা দেশে পালিত হল ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। আবু সাঈদ, ওয়াসিম আকরাম সহ জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। হাদি হত্যা মামলা সন্দেহভাজনদের ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজিরকে প্রত্যর্পণে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু। উৎসবের উদ্বোধন করে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। 45 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেফতার। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত 2 দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত 12। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় যুব দিবস পূর্বের ন্যায় প্রতিবছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদ বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12 আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। 2025 সালে উভয় দিবস 12 আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকালে হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এজন্য মন্ত্রিসভা কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে কোনো জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যার সমাধানে ভূমি কমিশন গঠন, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা প্রদানের দাবি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য সমস্যাগুলো আগে সমাধান করার চেষ্টা করছে। আজ 16 জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। এই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দেশের শাসন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। এবারে শুনুন জুলাই শহীদ দিবসের উপর একটি বিশেষ প্রতিবেদন।
2: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে
3: আগের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ সহ তাদের ভাড়াটে বাহিনী ও বহিরাগতদের হামলার ঘটনায় ফুঁসে ছিল সাধারণ মানুষ। 24-16 জুলাই মঙ্গলবার সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। এদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও। ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সড়ক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ, যুবলীগ ও সরকার সমর্থকদের হামলা ও সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে অন্তত 6 জন নিহত হয়। শুরু হয় মৃত্যুর মিছিল। এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বুলেটে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। তার দুই হাত প্রসারিত সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলে দলে রাস্তায় নেমে আসতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বুলেটের সামনে আবু সাইদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকাই তৎকালীন শোষণ ও বঞ্চনার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠে।
4: নাগরিক হিসাবে তো আমাদের অধিকার আছে রাষ্ট্রকে ক্রিটিসাইজ করার, সরকারকে বলা এটা তুমি ভুল করছো। সেই অধিকারটা যখন না থাকে তখন মানুষ মনে করে যে আমার মৃত্যু হচ্ছে না, আমি মরে গেল আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। একটা বিখ্যাত শব্দ আছে না, যে গিবনি দিবাতি অর গিবনি দেখায়, আমি বাঁচবো অথবা আমার মৃত্যু।
3: আবু সাইদ হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম রূপান্তরকারী ঘটনা। পরিস্থিতি সামলাতে প্রথমবারের মতো ঢাকা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। এদিন ঢাকায় আন্দোলনে যোগ দিতে রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা 16 জুলাই সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। বিকেলে ঢাকার সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্রলীগের হামলায় 2 জন নিহত হয়। আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগের সম্ভাব্য হামলা মোকাবেলায় শিক্ষার্থীদের অনেকেই কর্মসূচিতে অংশ নেন লাঠি হাতে। রাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে ছাত্রনেতা ওয়াসিম আকরাম সহ কয়েকজন প্রাণ হারান। তাদের আত্মত্যাগই পরবর্তীতে আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে নেয়। দিনটি স্মরণে দেশজুড়ে পালিত হয় জুলাই শহীদ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের।
5: দিবসটি উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ ও
2: ছাত্রনেতা ওয়াসিম আকরাম সহ কয়েকজন প্রাণ হারান।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: and carrier adda with ATM, sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATMS এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখনই মনে হয় যে গুড নিউজগুলো জানানো দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অফ দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালালভাবে। আরেকটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে একজন করে মানুষ একটা পরিবারের সদস্য, সেজন্য উন্নত দেশে, একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক, সেজন্য যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে, এই কাজ করছি। আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে, কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে? নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পারছি কিছু, এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্ট্রোতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই IELTS দরকার হয়, আজকে আমি বলবো IELTS ছাড়া তো যাওয়া, IELTS সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু IELTS ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে, একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ। যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার HSC পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে ভিডিওগুলো দেখছি, আমি কি HSC পরে IELTS ঢুকবো? IELTS ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি, ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
2: আসলে প্রশ্নকর্তার জন্য প্রথমে শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, HSC পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এই সব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা FM, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা FM স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে, এবং আমি আছি ATMS-এ এবং ATMS-এর হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি, এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা FM
1: গুলশানে,
2: এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি, এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো। যদি আমি 1,000 মাইল দূরে থাকতাম, তাও প্রায় একই রকম অবস্থা অবস্থা হতো। ওখানে ইন্টারনেট থাকলে, আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু আমরা দূরে আছি, অনেক দূরে, যখন এই অবস্থা, তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি? সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে, এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না, যে কোনো জায়গার থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলিয়া হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে। এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে পড়বো অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করব, অনার্স পাশ করে করব, এটা না। এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন? এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এখন, পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে, একটা অফারও দিয়ে দিচ্ছি এই সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না, তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএমস থেকে, যার সততার সাথে পরিচালিত, সততার চাদর মনানো, এটিএমস থেকে যদি কেউ একবার করে, মনে মন মতো করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে। সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে, বা আমাদের এটিএমসে হোস্টেল আছে, সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার, কিন্তু তারপর মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনে মতো করে, তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স। এটা হবে, সে আইএলটিএস করেছে এটিএমস থেকে, কিন্তু সে আশানুরূপ রেজাল্ট পায়নি, মনে করেন সে পেয়েছে 5.5 বা 6.5, পেয়েছে, তার দরকার ছিল 7 বা 7.5, যেন আমাদের গত পরশুদিন এই 2-3 দিন আগে দেখালাম 7.5 পেল একটা ছেলে, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএমস থেকে তো 9-9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএমস থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করব, তার জন্য আরো 2 বার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে, একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটু বলে রাখি, আজকে যে অফারটা বলতে যাচ্ছিলাম, যেটা আগে বলেছিলাম একদিন, এটিএমস থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএমস থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9-এর মধ্যে 7 পাবে এটিএমস থেকে করে, ততজনকে এটিএমস এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএমস এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200টা লোক নেবে, একটা কল সেন্টার পর্যায়ক্রমে, প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো, তোমার বেকারত্ব বললাম যে আমাদের জাদুঘর রাখবে ইনশাল্লাহ, আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5, তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সব কিছু করা যায়, অথবা 2% জমির টাকা, গ্রামের মাঠের ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতটুকু যথেষ্ট, এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এই জন্য মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবে না ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার আমি জানি, অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপমার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে, বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বললো যে এটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে, এটা অনেকে বলতে বলে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় 21 বছর, দীর্ঘ 21 বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন, 01712 80 81 93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনারা এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন, 01712 80 81 93। এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন, আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে যার নাম এটিএম, ট্যাগলাইনটা সততার চাদর ওড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই, লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করি বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ, ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম তারপর লিখুন স্যার SIR, এটিএম লিখে স্যার লিখুন এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন, স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
2: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছ, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে এটাকে অবশ্য সরকারিভাবে মৌখিকভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে, পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া, তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়, সেজন্য কি করতে হবে আমি তাদেরকে বলবো, জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে, আমি যেমন দেখাচ্ছি এখন যেমন এটিএমস এর মাধ্যমেই এ চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট, হ্যাঁ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা তো ওয়ার্ক পারমিট ভিজা, বৈধ ভিজা, ওকে, তো এশিয়াতে হচ্ছে, ইউরোপে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে, তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে দাখিল আলিম তাদেরটাও গ্রহণযোগ্য, বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই, কমই মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ, কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে, কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে, ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে নৌকায় করে ট্রলারে করে তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মারা যায় তারা ইউরোপের পাড়ি দেওয়ার চেষ্টা করে, এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা, তার মামা একদিন বলল, স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে IELTS করতে রাজি না, সে IELTS করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক কমিটি তাকে পাঠানো হোক, তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, IELTS একটা পয়েন্ট হলেই হচ্ছে, আপনি জানেন এখন 5.5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে IELTS, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস, এখন সেই ছেলেটা করবে না IELTS, সে অনলাইনে করবে না অফলাইনে করবে না, তার মামা বলল স্যার আমি অনেক চেষ্টা করেছি ATMs যা সততার চাদর পড়ানো কিন্তু সে আসবে না। কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে, অর্থাৎ একটা IELTS করল না, ATMs আসলো না এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোনো দালাল চক্রের হাতে পড়বেন না, এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবে ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসাই যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বা আলিম পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না বলে দুইবার, দুইবার না বলে তিনবার, তিনবার না চারবার, না হলে এক কোর্স দশ বার করানোর সুযোগ দিচ্ছি। তারপরে আমরা ভিসা প্রসেস করছি, এখান থেকে একই জায়গা থেকে প্রসেস করছি। ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো এক টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিটগুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার পাঁচ কাঠা জমি আছে বা আপনার কয়েক শতাংশ জমি আছে বাড়ি ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। ছোট্ট একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দ্যান মানে 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10 শতাংশের কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়ে ভিটা বাড়ি ছাড়া তার এইটুকু আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয়, কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে, এবং অন্যান্য ওভারটাইম সবকিছু দিয়ে দেখা যাবে 2-3 লাখ টাকা তার ইনকাম আছে, এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে। এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো 5-7 জনকে নিতেও পারবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্রে তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে, তাহলে তো বৈধভাবে পাঠাচ্ছে, সুযোগটা আছে। তো সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসা যাওয়া যাচ্ছে, এবং আপনি আরও অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে, এন্ড কার কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজব্যান্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্র মহিলা, আড়াই মাস আগের গল্প একটা।
3: আচ্ছা,
2: উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাব না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে আইলস করুন। তো এটিএমস থেকে আইলস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইলস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইলস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি, আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, 3 মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতাই। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ওর তো কোনো যোগ্যতা নেই, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজব্যান্ড। দেখেন এই 4টা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল সেটেল হবে, একসাথেই তাদের পিয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু গড়গুতো পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বর্ষ কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। তো এই জন্য একটু একটু যাস এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজবেন্ড জাস্ট হাজবেন্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই যেতে হবে, সফল হতে হবে, উনি যাক, উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পেয়ার পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাল্লাহ। এই জন্য মানে কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল? আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার 10-12 বার 10 থেকে 12 বার সে মেডিকেল করেছে, বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে। আমাকে এসে বললো, স্যার আমি এটিএমস এর তথ্য জানতাম না, এটিএমস এর সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে সে কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী সে বলল তোমাকে আমি দুবাই পাঠিয়ে দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করেছে। মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বললো যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই তার বললো যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয় মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সব কিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছে, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার, এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক এই কাজগুলো করেছে, প্রত্যেকবারই কাছের লোক, এইভাবে তার 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে, 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে। সে আমার কাছে এসে বললো, স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো। সে তখন বিশ্বাস করেনি, বাট কোনো একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে 10 থেকে 12 বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন? মানে যাকে দিয়ে করছে সেই দেখেন। যেটা ছোট্ট একটা মানে ঈশ্বর গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে। সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলে ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে শহরে থাকে, তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে যেন একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে, ওঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ি ওখানে নামছে। নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো বেশ ডোরা কাটা, বলছে মানুষের হাতের মতো না। টাকা তখন দিয়ে তাড়াতাড়ি সে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে যেয়ে কথাবার্তা বলে বলছে নোটটা দে। নোটটা দেওয়ার পরে নোটটা যখন নিতে গেছে, তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরা কাটা। তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তখন চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যে তখন সে আরেকটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলেছে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে। সে বলছে ঠিক আছে, তো বল কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও। তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা। তখন সে আবার সে মানে তখন তাকে বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে। তখন বলল দেখ আমি অমুক জায়গায় গেলাম, এটা দেখি তার হাত কাটা, হাতে ডোরা কাটা। তারপরে একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওটা, কাকে বিশ্বাস করব, যার কাছে যাই সেই দেখি যে এটা। এই দুইটা রিক্সাওয়ালা পরপর তার দুইজনের হাতেই হাতে ডোরা কাটা। বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই ফ্রেন্ড বলল এইরকম হাত, দেখ তার হাতটা ওই রকম। তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে। কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নাই, যেখানে জায়গা সেটাই এটা, যে বন্ধুর কাছে নালিশ করছে সেও ওরকম। এরকম আমাকে বলে অনেকে, স্যার যেখানে আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে, ভিসা হবে, ভিসা হবে, সব থেকে একই অবস্থা। এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএমস আসে, অনেক দূরে, বলে স্যার আমি বাড়ি পাঠাতে পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা, ঢাকার মানিব্যাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই, ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরে আসুন আমার কাছে। আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান, বুঝে যান, এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না, গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না, ইফ ইউ আর বর্ন পুওর দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, That's not at all issue. That's not a land issue. But don't die poor. Gorib hoye janmogrohon kora kono aporadh na. Kintu gorib hoye mrityuboron korona. Allah Taala amaderke diyechen ekta jibon ke kaaje lagate hobe. Inshallah halal bhabe boro hote hobe. Hazrat Ali radhiyallahu anhu bolchen, jodi daridrotar kono akar thakto ami take hotta kortam. Karon daridrota goribi hal manushke shirk ar kufurer dike niye jay. Sha duniyateo dekhate gorib thake. অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালালভাবে ইনকাম করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712 80 81 93, আর এটা আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার নামে, এটিএম লিখুন, তারপরে স্যার লিখুন SIR, এটিএম স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিও করে দেখুন, ইনশাআল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন, স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি।
2: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তাকে তুমি জানো, তোমাকে কে বলেছে যে তুমি এতটুকু ভালো জানো, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানো, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট সান, এবং বলেছিল যে খুব ভালো আছে, তো বললাম যে কতটুকু ভালো, হ্যাঁ, তখন সে বলল স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি এটা কিন্তু কোনো একটা বড় দক্ষতা না, সে একটা কথা বলছে এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তা তাকে সঠিক আছে। দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা ইয়ে নিয়ে বাক্য নিয়ে, সেটা সে লিখেছে বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা, আমরা যে লিখতেই ভুল করছে সে বলতেও ভুল করবে, তবে সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে, একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না, ফ্লুয়েন্সি মেক সেন্স দ্যাট ইউ আর গোয়িং রং, ইফ ইউ হ্যাভ টু গো রং সামওয়্যার গ্রামেটিক্যালি, তাহলে কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না, বরং আমি যখন বাংলায় কথা বলছি আমাকে খুব তাড়াতাড়ি কথা বলছি না, এই যে সাবলীলতা এটা রেখেই ইংলিশে কথা বলবে এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না, তো এই জন্য অনেকেই যেমন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না, দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই এম টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আমার যে হয়তো না সেন্টেন্সটাই তো হয়নি, আই এম অ্যাগ্রি তো হয় না, আই এম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ, হ্যাঁ তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা
1: জি না,
2: হয়তো না, তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে, হ্যাঁ হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে কিন্তু হয় না, কিছু কিচ্ছু হয়নি, টেনশন হয়নি, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোনো ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজ না, এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করেন, তারপর আইএলস করেন ইনশাল্লাহ। এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুকু করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এইটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান। কখনো কারো অনুগ্রহ নেবেন না, নেভার গেট ইট হায়ার ইন ইয়ার লাইফ আই এম সেইং। আপনার হয়তো বয়স হয়ে গেছে, বাট নেভার গেট ইট হায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়ার সন্স, ফ্রম ইয়ার ডটার্স অর ফ্রম এনি ওয়ান আফটার রিটায়ারমেন্ট। আফটার রিটায়ারমেন্টের পরে, আপনার রিটায়ারমেন্টের পরে কখনো আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বা অন্য কারোর কাছে এক্সপেক্ট করবেন না। প্রত্যাশা, এক্সপেকটেশন চলো ইজ হার্ড। ইফ ইউ এক্সপেক্ট টু মাস ফ্রম সামওয়ান, ফ্রম সাম পিপল, ইউ উইল রিয়েলি গেট হার্ড। মনে রাখবেন মানুষের জীবনটা এমন যে একটা সময় মনে হবে যে আপনি আপনার জন্যই, কেউ কারো না। সিফাত, আপনাকে যে একটা প্রশ্ন করি, বলতে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কি মনে হয়?
1: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা। এবং
2: আমাদের জীবনে আপন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন নাই।
1: ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
2: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোনো একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে, কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ, দা অমনিসিয়েন্ট,
1: যিনি সৃষ্টি করেছেন আমাদের।
2: হ্যাঁ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, দা মোস্ট বেনিফিসেন্ট। হ্যাঁ, এবং এবং এই যে দ্য গ্রেট, মানে আমরা যে মহান আল্লাহ বলি, দ্য গ্রেটেস্ট, এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে, আবার তার কাছে। তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি, আবার তার কাছে ফিরে যাবো। মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেকটা একটা আমরা নাটক,
1: সবই ক্ষণস্থায়ী আর কি,
2: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ সন্তানের অভিনয় করছি, ভাই বোন অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না, কাজই করে যাচ্ছি। কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাই না তুর যাওয়ান। তো এই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনার কাছে নিরাশ করবেন না। আমাদেরকে এতটুকু সময় হয় না, অলসতা হোক আর যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন, এটাকে পড়তে পারি না। এর জন্য কিন্তু আলাদা টাকা লাগে, পয়সা লাগে, এর জন্য আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে, কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিক অন্বেষণ করো, আল্লাহ তাআলা বলছেন। এবং তারপর আল্লাহ তাআলা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে। আল্লাহ বলছেন কি, তুমি তোমার চেষ্টা করো, আমি তোমাকে দেব। আচ্ছা, সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ, যা মানুষ যা চাইবে তাই পাবে। অর্থাৎ যদি আমি ছোট করে বলি, আল্লাহ তাআলা বলছেন কি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। চেষ্টাই করলাম না তো পাবো কি কোন করে? ঠিক একই রিলেশন দেখেন কোথায় দিচ্ছেন। আবার সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আমি তার ই করি না, আমি তার উন্নয়ন করি না, তা নিজেরা নিজের চেষ্টা করছেন, সচেষ্ট হচ্ছেন না, আমি তাকে কেন করব? অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেকে বলবো যে আজ থেকে জেগে ওঠো, যদি মুসলিম পরিবারে হও, তোমার এখন থেকে শখ একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয়, দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফল হতে যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন। রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষে দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষে দুই আয়াতটা, রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি, সে মারা যায়নি তাই। এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না, এক একটা নামাজও কাজ করবো না ইনশাল্লাহ, কোনো কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হ্যাঁ ইউসালিসামা মিত্ররা, হ্যাঁ আলাইকুম মাদ্রারা। এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক বাড়িয়ে দেন, সন্তান সন্ততি দেন, তারকে আল্লাহ যা ইচ্ছা মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। তাই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তওবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়তে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন। সেটা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন। কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন, শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে। আপনার যোগ্য, আমি বললাম তো আপনার কিছুই নাই, আইএলটিএস 7 পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ। যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ। এরপরে আর কি চাই? আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন। কালকে জায়গা পরশু করবেন না কেন? পরশু, কাল পরশু, তারপরের দিন, তারপরের দিন, তারপরের সপ্তাহ করতে করতে তারা হয় না। এখন নিয়ত করেন, আসবেন, যেভাবেই হোক, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ। কালকের জন্য অপেক্ষা করা যাবে না। যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছে 01318-222-647, বলবেন যে মানুষ গড়ার কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন, আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো? আইটিএস করে স্যার প্লিজ আনসারটা দিবেন আশা করি।
2: কথা হলো তুমি ইংলিশে খুবই দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো? তুমি তো অক্ষর চেনো, যদি তুমি অক্ষর চেনো আমাকে মেনে চলো, তোমার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি, এখানে একটা কোর্স 10 বার করা যায়। আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করবো না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠানতে চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে 10 বার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবে না। সো অপরচুনিটি ইজ নট, বাট ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড অ্যানসার দ্য ডোর। তোমার সুযোগ আসছে, তুমি সুযোগ দিচ্ছ না, বসে আছো, আর কত কাল তোমার জন্য এটা করবে? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ্পা সবকিছু তোমাকে বলবে না, আজকে আমি যেটা বলছি এটা দেখে তোমাকে আর কে বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না, বলার দিন শেষ। মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার কোনো লোক পাপ নাই, নো ওয়ান উইল বি লেফট আউট, হ্যাঁ কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাই তো মানুষ একসময় চায় যে তার কেউ যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কষ্ট করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ গড়ার কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন। কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন। তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাচ্চা আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা বলো, এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই। বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝরে কান্দ। আমি পুরুষের এত কান্না খুব কম দেখেছি, মানে সে অঝরে, অনেকে ছিল সামনে, বলো স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর, হ্যাঁ আমাকে কেউ বলে না। আমিও তখন ওভারলুক করে যাই। আমি তখন বললাম, সন্তান তো তোমার, লাগারি কি হয়েছে তোমার সন্তান, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে, তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। ও স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে, তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। ও স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, শান্তিতে থাকো, একসাথে থাকো, কিন্তু

0: এটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। ও স্যার আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি। সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে সবকিছু বলে, তার এক মাসের বেতন দিলেই তা বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলটিএস 5 পেলে যাওয়া যাচ্ছে, সে 5 পেতে মাত্র এক মাস লাগে, এক মাস, এক মাসে আইএলটিএস 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না যে একজন এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, একটা মাস, এক মাস ও ইনকাম করছে মাত্র 17-18 হাজার টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1 লাখের উপরে এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে, দুবাই যেতে, বা আবুধাবি যেতে, বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে, এবং আপনি দেখেন 1 লাখের উপরে তার বেতন টেতন সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন 20 দিন কখনো এক মাস লাগে, এই চলে আসছে। আমার সাথে দুইটা আছে ইতিমধ্যে দেখাচ্ছে, আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি, করছি না, সুযোগ বলছেন আমি আপনাকে চিনতাম না। আজকে আমি এই জন্য বলবো, আপনারা দেখেন অনেক নাটক, সিনেমা, ডান্স, গান, অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, অথচ যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালালভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না, এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না। সুযোগ আছে, আপনারা আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তার দাদাকে মানুষ করলাম, মানে উনি সবার বড়, তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগেই, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে, হ্যাঁ ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়, এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদেরকে অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করছে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে, না না, যে নারীর কোনো ই হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এ বলে যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এই পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বললো, স্যার আমি আজকে 40 বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহ নিয়ে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বললাম আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, আইএলটিএস করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না পারেন, লেভেল 1-2 করেন, এটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়েই ক্লাস 9-10-11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিংয়ের মতো করে নেন, বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করে নেন। বলে স্যার এভাবে আমি, হ্যাঁ বলছে, এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন। এটা কিন্তু মানে আপনি যা মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো এমন সোর দিয়ে, হ্যাঁ কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই আমি বললাম যে এইটা শোনার আগে আপনি শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুনুন। স্যার আমি তো এতদূর আসতে

0: করুন, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন এখান থেকে, প্রথমে জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, জাস্ট একজনের যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে। আপনি আরো অবাক হবেন, অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে, হ্যাঁ, যাদের সুযোগ আছে পর্তুগালের সুযোগ আছে। এবং আরো একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসার সম্ভাবনা প্রায় শতভাগ, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা। এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে। তো আমাকে বলে, স্যার আইএলটিএস আমি ছাড়া কি যেতে পারবো? অবশ্যই যাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া ভিসা হচ্ছে, এমনকি অনার্সের পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার তিন ভাগের এক ভাগ খরচ দিয়ে, প্রায় তিন ভাগের এক ভাগ, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে, এবং হালাল ইনকাম করা যাচ্ছে। ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে, আইএলটিএস ছাড়া যেয়ে তার ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরা তো চলছেই, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে যেতে, কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার তিন ভাগের এক ভাগ, কখনো কখনো অর্ধেকের কম, এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর। আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ার কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, আইএলটিএস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালালভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি। দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি, এটিএম যা সততার চাদর বর্ণ। আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি, আমাকে কেউ কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালায়িত না। আমি মানুষকেও পথ দেখাই সেটা যেটা হালালভাবে হয়, যতদূর পর্যন্ত হালালভাবে হয় ততদূর পর্যন্ত, যতটুকু সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব শুধু সেটাই করছি, বৈধভাবে সম্ভব না, অসম্ভব, এটা আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম সে আসা উচিত। আর একটা কথা, অনেকে মনে করো এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যারের সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপহার নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো, 100 করে নিলেও 7,500 টাকা মাসে প্রতিদিন আসতো, প্রতিদিন, এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না, নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা, তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকুশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সব কিছু হয় না, আপনার নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ। আপনারা প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি আমার না?
1: স্যার আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আর আপনি বিদায় নিতে
0: তাহলে
1: পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ
1: জি
0: করছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মনে হলো যার সময় নাই,
1: জি
0: কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাস হার্ডার, বাট দ্য নেক্সট ডে উইল বি ইনশাল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল। কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না, বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না, সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন, লেভেল যে কিচ্ছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আর একটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আর একটা কথা বলে রাখছি, যেহেতু এখন আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ শ্রোণী ভিসাতে আইএলটিএস সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচেও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তো সবকিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিটও আছে, এই সবকিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমার ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে, আগের পেজে যারা পাচ্ছেন না আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন পেজে, এটিএম স্যার পাশে আইএলটিএস এন্ড ভিসা, অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপোস্ট্রফ পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয় এই বানানটা দেখবেন তাহলে দেখতে পারেন, এটিএম একটা অ্যাপোস্ট্রফ পেজ এটিএমস যা সততা চাদর মানো। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর, একেবারে ব্যক্তিগত নাম্বার, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো, আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা, সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর অথবা এটিএম যার সততার চাদর বানানো 01712 80 81 93, যেখানে থাকুন যেখানে থাকুন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাজাকাল্লাহ খায়ের ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আমার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার, এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদিও আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোনো এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা বলছি না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে, আজকের জন্য বলছি বিদায়।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
2: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ টু স্পেস ইট
1: Tuesday to Wednesday from 5 p.m.
2: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

দর্শক মন্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে কিংবা এই গরমে গা ঘেসে ঘেসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ। রসের ভারিতে টই টই ভয়া গানের সুর, নাচিয়ে গানে ভরপুর, শিল্পীর কণ্ঠে ভয়া গানের সুর আমাদের বিভাগ রংপুর। রংপুর বিভাগের মোট 8টি জেলা, তার মধ্যে আমার জেলা হচ্ছে রসে ভরা রসমঞ্জি ঘ্রাণ চরণচলে ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। দর্শক মন্ডলী, এখানে উপস্থিত আছেন অনেকে ছাত্র ছাত্রী, অনেকে আবার নেতা নেত্রী, কয়েকদিন পরে আপনারা হবেন বিয়ের পাত্র পাত্রী। আমার

0: আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম ভালোবাসার বাংলাদেশ নিয়ে বৃহস্পতিবার রাত 11টায় চলে এলাম। প্রতি বৃহস্পতিবারের মতোই কিন্তু আজকে রাতটা আপনাদের নিশ্চয়ই ভালোভাবে কাটবে, কারণ ভালোবাসার বাংলাদেশ শুরু হয়ে গিয়েছে। নতুন একটি গল্প, নতুন একটি গেস্ট এবং আগের সেই গুরু আমাদের সাথে আছেন এবং পিঙ্কি তো আছি আপনাদের সাথে।
1: 01841904904
0: এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ করে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের মনের কথাগুলো, যেগুলো জানালে আপনারা আমাদের স্টুডিওতে এসে আপনাদের গল্প বলতে পারবেন। আর এই মুহূর্তে আমরা তো লাইভে আছি facebook.com/ILoveThakaFM পেজে আমরা লাইভ হয়ে আছি, সেটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করে ফেলতে পারেন। আর আমরা তার পাশাপাশি ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা লাইভে আছি। তো আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি গুরুর কাছে, তারপরে গেস্টের কাছে।
1: ওকে, সো আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই ক্যামেরার থ্রু দিয়ে আমাদের চোখে চোখ করে রেখেছেন পিথায়, এবং সত্যি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই। কত যত্ন করে তাকালে সত্যিকারের দেখা বলে সেটা আপনাদের চোখে চোখ রাখলে আমি টের পাই, আর কত যত্ন করে কারো কথা শুনলে সত্যি করে কথা শুনতে পারাটা বলে। আপনাদের যখন আমি কথা বলি আপনারা মনোযোগ দিয়ে আমাকে শোনেন, তখন এই শ্রবণ ইন্দ্রিয় বা শ্রবণের যে ব্যাপারটা সেটা সত্যিকার অর্থে আমার কাছে সত্যিকার অর্থে পূর্ণতা পায়। আর কিভাবে কত যত্ন করে কাউকে ভালোবাসলে সত্যিকারে ভালোবাসা বলা যায়, দীর্ঘ এত বছরের লেগেসি সেটা প্রমাণ করেছেন যে ভালোবাসা বাংলাদেশ বা ঢাকা এফএম এর সাথে আপনাদের এই কানেকটিভিটির মাধ্যমে। এই যে প্রীতি করতেছি না, এই যে মিষ্টি মিষ্টি রসায় রসায় কথা বলতেছি না, এগুলো এখন খায় না। আমি একটা লেভেল পর্যন্ত উপস্থাপক হিসেবে যেতে পারি, বাট উপস্থাপকের ইনস্টিটিউশন যদি কাউকে চিন্তা করেন, উপস্থাপনা যদি নেক্সট লেভেল কাউকে চিন্তা করেন, সেটা আনডাউটেডলি হানিফ সংকেত। আর অবাক করা ব্যাপার, একজন পারফর্মার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে দেখে আমি মাঝে মাঝে গুলায় ফেলছি, অনেক সময় চোখ বন্ধ করে শুনবার চেষ্টা করেছি আদৌ হানিফ সংকেত বলতেছে নাকি তার হয়ে তার আত্মা কথা বলতেছে। এই ছেলেটাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো নহবত নাই, আমার দৃষ্টতাও নাই, অসম্ভব ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অনেক ভালো লাগার সাথে আমি আপনাদেরকে সেই ছেলেটির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। রঞ্জু মিয়া, রঞ্জু, অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি।
2: অসংখ্য আপনাকে ধন্যবাদ। যে মানুষটার কথা রেডিওতে শুনতাম, ভিডিওতে দেখতাম, আপনি আজকে আমার সামনে।
1: এটা আমি কিছু, আমি এটার কোনো ম্যাটারই করে না। রাদার আমি একটা জিনিস বলি বাপ, এই জায়গাতে আসার জন্য যেমন আমি দীর্ঘ বহু বছর আমি ডিবেট করেছি, একসময় ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম, ভালো ভালো ইনস্টিটিউশন, ভালো ভালো জায়গাতে আমার কোর্স বা ভালো ভালো কোম্পানিতে, দেশের সেরা কোম্পানিতে কাজ করে নিজেকে ফ্লারিশ করার চেষ্টা করেছি। আমি যদি 10 হই তাহলে তুমি 10 কোটি, কারণ তোমার একার রাস্তা তুমি একা তৈরি করেছো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। একদম কলিজা ঠান্ডা করে একটা হাত দিয়ে তো চাইপা ধরে আর কি। তোমার পথ অনেক গর্বের, তোমার পথ আগুনের মতো। তোমাকে দেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা খেটে খাওয়া মানুষজন, যারা হয়তো দুঃখ বোধ করে যে আমার বাপ কেন কৃষক হইল বা দিনমজুর হলো, যে বাপ অ্যাটলিস্ট তুই আমাকে একটা নাম দিতি, আমি কেন গুলশান বনানীর ওই বড় ঘরে জন্ম নিলাম না, তাদের জন্য বড় শিক্ষা। তুমি বাপচান যে একার রাস্তা একা তৈরি করেছে, যে প্রত্যন্ত অঞ্চল থেকে দেখিয়ে দিতে পারছে যে হ্যাঁ, যদি ভেতরে এরকম তাকুত থাকে, জোর থাকে, মনের যদি আকাঙ্ক্ষা থাকে, চেষ্টা থাকে, আগুন ছড়াইতে পারে। আমার রঞ্জু মেয়েটা, আমি যদি এক হই আমার রঞ্জু 1 কোটি। আমার বাপ দাদা 14 পুরুষ পিছনে লাইগা আমাকে একটা জায়গায় হয়তো দাঁড় করাইছে, তাই এরকম রসা রসায় কথা কই। আর তুমি একার রাস্তা একা তৈরি করছো, জমিনে তুমি, উপরে ছিল তোমার আল্লাহ। আমি তোমার এই কষ্টের কথা শুনতে চাই, জানানি জানতে চাই, তুমি আমার চাইতে অনেক সেরা বাবা।
2: আমি ক্লাস 6 থেকে পড়াশোনা করার সামর্থ্য
1: আছে। একটু একটু কষ্ট করে একটু তোমার আজকের এনভায়রনমেন্ট সম্বন্ধে একটু কথা বলবে হানিফ সংকেতের টোনে, তার মানুষ বুঝতে পারবে, রিলেট করতে পারবে, এটাই সেই রঞ্জুমে প্লিজ। আচ্ছা,
2: দর্শক মন্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে কিংবা এই গরমে গা ঘেঁষে ঘেঁষে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ। রসের ভারিতে টই টই ভয়া গানের সুর, নাচিয়ে গানে ভরপুর শিল্পীর কণ্ঠে ভয়া গানের সুর আমাদের বিভাগ রংপুর। রংপুর বিভাগের মোট 8টি জেলা, তার মধ্যে আমার জেলা হচ্ছে রসে ভরা রসমুজি ঘ্রাণ চরণচলে ভুট্টামরিচ গাইবান্ধার প্রাণ। দর্শক মন্ডলী, এখানে উপস্থিত আছেন অনেকে ছাত্র ছাত্রী, অনেকে আবার নেতা নেত্রী। কয়েকদিন পরে আপনার হবেন বিয়ের পাত্র পাত্রী।
1: এই জিনিসগুলো মাঠে ঘাটে প্রান্তরে বিভিন্ন জায়গা থেকে রঞ্জু এইভাবে কমিউনিকেট করতেন হানিফ সংকেতের টোনে। অনেকে অনেককে অনুকরণ করে, যেটাকে আমরা মিমিক্রি বলি, কিন্তু ও যেন হানিফ সংকেতের সোলটাকে যেন ধারণ করে যখন সে ডেলিভারি দেয়। এই জন্যই আপনারা এত বেশি পছন্দ করেছেন এই ছেলেটিকে, এত বেশি সাপোর্ট দিচ্ছেন। আমরা চাই যে আরও বেশি সাপোর্ট পাক। আমাকে যদি আমাকে করেন যেটা বাইর করে দেবে এরা, এই যে বিয়ের সময় মাঝে কমছিল, বাঁকা চোখে তাকাইতো আমার দিকে, শুধু আমার পরিচয় একটু
2: আমি যখন ক্লাস সিক্স থেকে পড়াশোনা আমার বন্ধ হয়, তারপর বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত।
1: বাবা কি করতেন?
2: বাবা আমার জন্মের আগ থেকে সিলভারের পাতিল বিক্রি করতেন।
1: সিলভারের পাতিল ফেরি করতে হতো ওটা?
2: হ্যাঁ।
1: আচ্ছা,
2: পাশাপাশি আমাদের এলাকায় একটা চায়ের দোকান ছিল, মনোহারির দোকান। তারপর দাঁড়িয়ে পুড়ে হয়, পড়াশোনার পরে আমি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলাম, মাঝে মধ্যে ঢাকায় আসতাম।
1: ফাইভ সিক্স এর পরে তাহলে আর টাকার অভাবে পড়ালেখাটা চালিয়ে যাওয়া যায়?
2: হয়তো টাকার অভাবে হয়নি, বা আমার পরিবারের জন্য, বা আমার নিজের জন্য কোনো একটা কারণবশত পড়াশোনা বন্ধ হয়ে
1: যায়, মধ্যে ঢুকতে হলো।
2: হ্যাঁ, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হই। এই কাজগুলো করতে আমি আবার ক্রিকেট অনেক পছন্দ করতাম, যদিও পড়াশোনা করতাম না। আমাদের এলাকা এমন একটা এলাকা ছিল যে গাইবান্ধা জেলার মধ্যে ক্রিকেট খেলার আতুর ঘর। হ্যাঁ, মানে বিকেল হলে কে যেন মাইকে অ্যালাউন্স করতেছে মাঠে আসতে হবে, খেলতে হবে, না খেললে বাড়ির বের হওয়া যাবে না, এরকম। তো আমি সেই সময় খেলাধুলা করতে, মানে এমন একটা পর্যায়ে খেলার লেভেলটা চলে আসলো যে আমি এমন একজন টেপ টেনিস খেলোয়াড় ছিলাম যে প্র্যাকটিস ছাড়াই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কার্ড সেট খেলছি, এবং তিন চারটা ডিস্ট্রিক্ট হচ্ছে খ্যাপ খেলে খেলে বেড়াইছি। তখন হয়তো টাকার অ্যামাউন্টটা কম ছিল, তখন প্লেয়ার প্রতি
1: রুবেল না ছিল, রুবেলই তো মনে হয়। আমি সবদিকে তো খেয়াল রাখি, ভারতে যাই খেলতে।
2: এখন বর্তমানে টেপ টেনিসের মধ্যে শুক্কুর আলী, তারপরে হচ্ছে হেলিকপ্টার বাবলু,
1: জি।
2: তো এই খেলাধুলার পাশাপাশি আমি কি করতাম, ওই যে ফুটবল খেলা ক্রিকেট খেলা ধারা বিবরণী দিতাম আর কি, যেখানে টুর্নামেন্ট হয় সেখানে গিয়ে ধারা বিবরণী দিতাম।
1: তুমি কিন্তু মেসির ভক্ত, আর্জেন্টিনা সাপোর্টার?
2: না, আমি নেইমার।
1: মেসির যে হ্যাট্রিক দিছে ওইটা সম্বন্ধে একটু বলো তোমার।
2: মেসি প্লেয়ার হিসেবে আসলে প্রশংসার দাবিদার, এবং আর্জেন্টিনা ভালো খেলে এটাও একটা প্রশংসার দাবিদার। কিন্তু যারা আর্জেন্টিনা সাপোর্টার,
1: কি এই টোন ব্যবহার করো যেভাবে কথা বলা?
2: আমি ওটা খেলা চল, না না না, ওটা খেলা চললে দিতে পারি আর কি। আর মেসি আর্জেন্টিনা দল হিসেবে ভালো, মেসি প্লেয়ার হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু যারা বাংলাদেশের সমর্থক আর্জেন্টিনা করে তারা একটু বেশি
1: তাহলে বলতেছিলে যে ধারা বিবরণীতে তখন ওই টোন ব্যবহার করো না? না
2: জি।
1: আচ্ছা, তুমি নর্মাল ভাবে ধারা বিবরণী
2: নর্মাল ভাবেও দেয়, এবং আমাদের চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ওনার মতো ট্রাই করছিলাম এক সময় খেলায়।
1: একটু ডেমো হয়ে যাক চৌধুরী জাফর শরবত।
3: সুপ্রিয় দর্শক, এখন খেলার মধ্যাহ্ন বিরতি, আর এই বিরতির সময় কথা বলবো এককালে নন্দিত প্রখ্যাত জনপ্রিয় সুপ্রিয় মাঠকাঁপানো প্লেয়ার আমিনুল ইসলাম বিপ্লব, মানে এই কথাটাই শুধু মনে আছে। এবং আরো এমনিতে স্বাভাবিকভাবে খুব অনার্গল বলতে পারি আমি, আবার মাইকে বা হচ্ছে উপস্থাপনা করতে ধরলে কথা অনার্গল দুই তিন ঘন্টা আমি বলতে পারি। এবং ক্রিকেট খেলার যে কোন শটের সময় কোন ইংলিশ বলতে হবে এটা বলতে পারি, কিন্তু ওটা মানে বুঝি না, কিন্তু আমি খেলছি তো এক সময়, মানে ওইটা ইংলিশটা বলতে পারি যে আসলে কি শট হবে, কভার ড্রাইভ।
1: হ্যাঁ, ডেমো শুনে এটারও মানে না বুঝলো, বাট মানে আছে এবং ডেলিভারি করে দাও।
3: ও মাই গুডনেস, ফ্যান্টাস্টিক শট, হোয়াট এ বিউটিফুলি ডান দিস টাইম। মানে এই যে শট খেলে চার মারে, মানে এগুলো আমি বলতে পারি, কিন্তু আসলে আপনি যে আমাকে ব্যাখ্যা চান এটার মানে কি, আমি ওটা ব্যাখ্যা দিতে পারবো না। কিন্তু
1: কন্টিনিউ করো,
3: কিন্তু হচ্ছে কোন শটের সময় কোন ইংলিশ বলতে হয় এটা জানি, যে আমি নিজে খেলছি।
0: ব্যাটিং করলে যখন একটা ভালো সিক্সার মারে তাহলে
1: ওকে একটা পুল শট করলো, ওটা সিক্স হয়ে গেছে, টেন্ডুলকার ব্যাটিং এ আছে।
2: আচ্ছা আচ্ছা, মানে যদি সামনে খেলা চলতো তাহলে হয়তো বলতে পারতাম,
1: তোমার মতো করে তুমি বলো, অসুবিধা নাই।
3: ফ্যান্টাস্টিক শট, হোয়াট ইফ আই হিট হিম বিগ বিগ ওয়ান, ও মাই গুডনেস, দেন আদার ওয়ান, দেন আদার টু, ব্যাক টু ব্যাক, মানে ব্যাক টু ব্যাক যখন ছক্কা এটা পারি আর কি।
1: ওকে, ছয় ছক্কা মারছে, ই কি নাম ওর, ছয় ছক্কা মারছিল
2: যে, এটা তো হয়ে গেল,
1: কি সিং জানো
2: এটা,
1: কি
0: কোন সিং,
1: ওহো
2: ধরি বলো
1: না, না না ছয় ছক্কা মারছিল ইন্ডিয়ার যে যুবরাজ,
2: যুবরাজ
1: হ্যাঁ ছয় ছক্কা মারছে,
2: এখন আসবে না ওইটা,
1: যতটুকু
0: মনে করেন না যে সামনে খেলা চলতেছে,
1: ছয়টা ছক্কা মারছে যুবরাজ সিং, সেলিব্রেট করতেছে, একটা বল হারিয়ে গেছে মাঠের বাইরে,
3: ছক্কা নাম্বার ওয়ান, ছক্কা নাম্বার টু, ছক্কা নাম্বার থ্রি, মানে এরকম অনেকগুলো বলতে পারবো,
1: ওর সাউন্ডই তো দারুণ করে।
2: হ্যাঁ,
1: মজার ব্যাপার যে তুমি বুঝতেছো না যে কি বলতেছো, বাট তুমি ডেলিভারি দিয়ে যাচ্ছো,
2: জি জি জি,
1: কাম অন, ওকে, তারপর তারপর রঞ্জু বলতেছিলে যে আমি ধারাবিবরণের সত্ত্বেও আমি ইউজড হয়ে গেছি।
2: আচ্ছা, তারপর হচ্ছে হঠাৎ করে একটা মানে বিভিন্ন পেশায় কিন্তু ছিলাম আমি, হঠাৎ করে একটা টুর্নামেন্ট হয়,
1: সেই সময়টা তো খুব কষ্টের ছিল, রাইট?
2: হ্যাঁ কষ্টের ছিল, মেনে নিতে হয়েছে আর কি। একটা টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলে আমাকে ধারা বিবরণী দেওয়ার জন্য নিয়ে যায়, নাম হচ্ছে,
1: কেমন দিত রেমুনারেশন, টাকা কেমন?
2: আমি আসলে কোনো টাকার বিনিময়ে কোথাও যাইতাম না,
1: তারপরে এমনি চলে যেতাম,
2: মানে ধারা বিবরণী গুলো জায়গা আর কি, খেলাধুলা করতাম, হয়তো যেমন খেলা যেমন বাজেট তেমন হতো, সেটাতে সংসারও চলতো না, নিজের পকেট খরচ এরকম চলতো আর কি। তো ওই টুর্নামেন্টে ধারা বিবরণী দেওয়ার জন্য যাই, মেহেদি হাসান মুন্না নাম, যার মাধ্যমে আমার পেজ খোলা বা আইডি খোলা, তো ও দুই দিন আমার ধারা বিবরণী দেখার পর বলতেছে, ভাই আমি তো ফেসবুক কি জিনিস, ইউটিউব কি জিনিস বুঝতামই না।
1: কোন সনের কথা এটা, কোন বছর
2: এটা? আপনার 2017 এরকম
1: প্রথম দিকে। ওকে,
2: তখন ওই মেহেদি হাসান মুন্না বললো, ভাই আপনার টোন অনেক সুন্দর, আপনি একটা পেজ খোলেন। আমি বললাম, পেজ আসলে কি জানি, আমি তো বুঝি না। আচ্ছা আপনি আসেন, আপনাকে খুলে দিব। তো আমাদের আমাদের দাঁড়িয়াপুরে একটা টুর্নামেন্ট হয়, গাইবান্ধা জেলার মধ্যে অনেক পপুলার, দাঁড়িয়াপুর প্রিমিয়ার লিগ ডিপিএল। তো ওই টুর্নামেন্টে দুই বেলা খেলা হতো, সকালে একটা বিকেলে একটা। তো আমি আবার কমিটিতেও ছিলাম, মানে ওই বিপিএল টুর্নামেন্টটা হচ্ছে আমাদের মাধ্যমে হয়েছে, আমি আকিউল এবং আমার আমার ফ্রেন্ড একটা আর আমার চাচা একটা রানুল আবি ফিবার, আমরা প্রথমে ডিপিএল শুরু করি, পরে ডিপিএলটা এত বড় মাত্রায় চলে যায়। তো সেই প্রথমে একটা সকালে একটা খেলা হয়, দুপুরে একটা, বিকেলে একটা খেলা হয়। দুপুর টাইমটা কি করছি যে একটা আমার ভাইয়ের ভাঙ্গা চোরা স্যাম্পনি ফোন ছিল, ওইটা মাঝে মধ্যেই নিতাম আর কি। একদিন লাইভে আসছি, দেখি আমার প্রোফাইলে একটা 2015 সালে খুলে দিয়েছিল টিপু নাম, তো ও নাম দিয়েছিল নাট্যকর্মী রঞ্জু। তার আগ থেকে আমি নাটক করি, পথ নাটক, মঞ্চ নাটক, উদিসি, হ্যাঁ উদিসি করতাম আমি, যদিও পড়াশোনা ছিল না কিন্তু উদিসির সঙ্গে যুক্ত ছিলাম আমি। পথ নাটক অনেক করছি, মঞ্চ নাটকও দুইটা করছি এবং গণসঙ্গীত করছি, গণজাগরণ মঞ্চে আসছিলাম
1: একদম, মানে আর্লি এজ থেকে সব ক্রিয়েটিভ পার্ট বা কালচারাল পার্ট।
2: জি, আমি কেন্দ্র শহীদ মিনারও আসছিলাম ঢাকা, গণজাগরণ যে মঞ্চ ওখানেও আসছিলাম। তো এই যে পেজ পরে খুলে দিল, একদিন লাইভে আসছি, দেখি যে 400-500 ভিউ হচ্ছে। তা আমি তো 400-500 ভিউ তো তখন অনেক। তো তারপরে পেজটা খুলে দেয়, আমার কিন্তু ফোন কেনারও সামর্থ্য ছিল না। পরে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে 10 মিনিট, 1 ঘন্টা, 40 মিনিটের জন্য ফোন নিয়ে নিয়ে ভিডিও বা লাইভে আসতাম আর কি। তো এক পর্যায়ে আমাদের এলাকার কয়েক দুইজন চাষা, দুইটা ভাই বন্ধু সবাই মিলে বলতেছে যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান অনেক অনেক ভালো, তো আমরা তোকে একটা চেয়ারম্যানের কাছ থেকে ফোন নিয়ে দিব। তো চেয়ারম্যানের কাছে আমরা 8-10 জন যাই, যাওয়ার পরে কথাবার্তার চেয়ারম্যান হিসেবে আমার চাষা হয় আমার এলাকার মধ্যে আর কি, খুব ভালো মানুষ। এবং উনি ওনাকে বলার পর 10-15 দিনের মধ্যে আমাকে একটা ফোন কিনে দেয়, Oppo A15।
1: আচ্ছা,
2: তখনকার সময়। তো সেই ফোন দিয়ে 7-8 মাস আমি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলা হয়, আমি গিয়ে 4-5 ঘন্টা করে লাইভ করতাম, কেউ আমাকে ডাকতেও না, আমি নিজে ইচ্ছে যেতাম।
1: 4-5 ঘন্টা,
2: 4-5 ঘন্টা এইরকম ধারাই বনি দিতাম, অনেক ভিউজ। মনে করেন যে সেই সময় 15-10, 15,000, 12,000, 10,000, 7,000 করে ভিউ হয়, তখন তো অনেক ভিউজ এইটারই। তো লাইভ করতাম, কেউ বলতো না এক কাপ চা খা বা 10 টাকা নেই। এই 2-4 কিলো জায়গা হেঁটে হেঁটে গেছি লাইভ করে, আবার রাত 2-3টার সময় আমি একা একা হেঁটে হেঁটে আসছি। তো এভাবেও কাজ হচ্ছে না, এরকম করতে তারপরে আমাদের এলাকার কয়েকজনকে নিয়ে মাঝে মধ্যে ফানি ভিডিও করতাম, উদ্দেশ্যমূলক ভিডিও করতাম, করার পাশাপাশি আর কাজ হচ্ছে না। বিভিন্ন প্রোগ্রামে আমাকে ডাকতো, কেউ 50 টাকা দিত, কেউ 100 টাকা দিত। তো ওই ফোনটা দিয়ে আর কাজ হয় না, যে এটা দিয়ে আর সম্ভবই না। তারপর কি করলাম, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে আমি মেসেঞ্জারে ফোনের মাধ্যমে বললাম, আমি একটা ফোন কিনবো, আমাকে একটা আমাকে সহযোগিতা করতে হবে। এরকম করে করে 10-15 জনকে বলছি আমি। তো বলার পর ঢাকায় আসি আমি হচ্ছে 1500 টাকা নিয়ে পকেটে। আসার পর দুই দিন লাইভ করছি, ভিডিও করছি, মেসেঞ্জারে কথাটা বলছি, বলার পরে যে আমাকে টাকা দিতে হবে, আমি ফোন কিনব। 48 ঘন্টার মধ্যে, তিন দিন চার দিনের মধ্যে প্রায় 37,000 টাকার মতো হয়েছিল।
1: আরে বাবা।
2: হ্যাঁ, তো ওই ফোনটা, ওই টাকা দিয়ে আমি একটা ফোন কিনে নিয়ে যাই, স্যামসাং গ্যালাক্সি নোট নাইন।
0: আরে বাবারে,
2: বুঝছেন? নিয়ে যাওয়ার পর আমরা সবাই কয়েকজন মিলে আমরা উদ্দেশ্যমূলক ভিডিও বানাই, যেখানে পাতা খেলা হয়, আমি গিয়ে লাইভ করি, দূরে দূরে লাইভ করি। তখন তো ওই এলাকার মধ্যে আমি মনে হয় একাই কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, লাইভ টাইপ করতাম। তো তার পাশাপাশি হচ্ছে আমি আমাদের যে আশেপাশে যে এলাকা, যে শিল্পী আছে, গান বলে, এরকম করে আপনাদের মতো করে গেস্ট নিয়ে আসতাম। ওই প্রোগ্রামটা চালানোর জন্য বিভিন্ন চায়ের দোকান, পানার দোকানদারের কাছ থেকে 50 টাকা, 10 টাকা, 20 টাকা করে করে 250-300 টাকা হতো। এটা দিয়ে আমি আবার প্রতি শুক্রবার বা শুক্রবার করে আমি লাইভ করতাম, আধা ঘন্টা এক ঘন্টা করে তাদের গান শুনতাম, মানুষকে শোনাতাম আর কি। তো ফোন কিনে নিয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা হচ্ছে উদ্দেশ্যমূলক ভিডিও, ফানি ভিডিও করার সময় একটা পর্যায়ে যখন আমার পেজের মনিটাইজেশন আসলো 10,000 ফলোয়ার, 3-4 মাস ভালোই চলতেছে। যখন মনিটাইজেশন হওয়ার পরে 7-8 মাস পর 10,500-700 টাকা আসে আমাদের প্রথম পেমেন্ট, তখন আমার ফলোয়ারও হচ্ছিল 29,000। তখন একটা পর্যায়ে যারা আমার সঙ্গে কাজ করতো, তারা বলে কোনো একটা মাধ্যমে তারা আমার কাছ থেকে মানে আলাদা হয়ে যায় আর কি। টাকা পয়সা নেওয়া, টাকা পয়সা 200-400-500 করে ভাগ করে নেওয়ার পর আলাদা হয়ে যায়। পরে ওই এক মাস পরেই হচ্ছে আপনার, আমার একটা লাইভ 4 মিলিয়ন যায়, একটা তেলের ভিডিও হচ্ছে 8 মিলিয়ন যায়। তো লাস্ট পেমেন্ট, পরবর্তী মাসের পেমেন্টটা পাইছিল আমরা হচ্ছে 73,000 টাকা। তো এই যে ওরা আমার কাছ থেকে আলাদা হয়ে চলে গেল, অনেক বাধা বিপত্তি, বিভিন্ন জনার বিভিন্ন কথা, পেজ আউট হয়ে যাবে, কপিরাইট এটা, মানে বিভিন্ন হুমকি দামকে আমি পুরো, মানে এমনিতেই তো একা মানুষ, আমার আসলে পরিবার থেকে সাপোর্টও নাই বা কোনো কিছু নাই, পড়াশোনাও নাই তেমন, বন্ধু বান্ধব একটা বড় সার্কেলও নাই, যারা 2-4 জন আছে তারা হয়তো এরকম। তো আমি 7-8 দিন কোনো কাজ করি নাই, কাজ না করে বসে বসেছিলাম যে আসলে একাই কি করা যায়। আমরা একটা সময় কি করতাম যে সবাই মিলে এক জায়গায় হয়ে ঢোল তবলা জিপসি দিয়ে গীতগুলো বলতাম, বিয়েবাড়ির গীত, আঞ্চলিক গীত, এখন অনেক পপুলার আমার মাধ্যমে উত্তরবঙ্গে। এখন ওই গীতগুলো আমরা আর করতে পারতেছিলাম না। তো এই যে আব্দুর রউফ নামে একজন মামা আছে, উনি বড় একজন ইউটিউবার, তো উনি আমাকে একদিন হঠাৎ করে ফোন করে, মামা তুমি তো ওই গীতগুলো ভালো করো, তুমি আমাদের একদিন স্টুডিওতে আসো, তোমার কয়েকটা গীত আমরা রেকর্ড করব। তো 3টা গীত রেকর্ড দেওয়ার পরে চলে আসছি, চলে আসার পরে এক উপরে উপরে 3 দিন 3টা পোস্ট করছি, যেটাই ছাড়ি সেটাই মিলিয়ন যায়। তারপর এটার বাইরে আর কি করতে পারি আমি? আমার বাড়ির সাইডে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে আমি গেলাম, যাওয়ার পর একটা হচ্ছে আমার ক্যামেরা ধরার কিন্তু লোক ছিল, মানে এখন পর্যন্ত আমার কোনো নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই। তো আমি একটা
1: দেখছি ব্রিজের নিচে মাঠের দাঁড়ানো, মানে মাটিতে দাঁড়ানো এরকম আর কি, সামনে ব্রিজটা,
2: ওইটা অনেক পরের ভিডিও, মানে প্রথম ভিডিও হয় সঙ্গে ছাড়ার মতো। তো ওই ভিডিওর মধ্যে হচ্ছে স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখছি, আমি উপস্থাপনা করছি হানিম সঙ্গে ছাড়ার মতো 20 সেকেন্ড, তারপরে হচ্ছে যে গম্ভীরা হয় নানা নাতি ওইটার একটা, তারপরে হচ্ছে ঢাকায় আসলে মানুষ কিভাবে কিভাবে সম্মুখীন হয় বিভিন্ন, এই 7-4 মিনিটের মধ্যে 7-8 প্রকার অভিনয় ছিল ওই ভিডিওর মধ্যে। তো ওই ভিডিওটা আপলোড করার পরে আমি এক জায়গায় গিদের ভিডিও করার জন্য গেছি, তো সেখানে যাওয়ার পর হচ্ছে আপনার দেখি যে আমি ফেসবুকে ঢুকে দেখি যে 20 মিনিটের মধ্যে 2K লাইক, 40,000 ভিউজ। আমি তো মানে সেই নাচানাচি শুরু করছি যে এটা কিভাবে সম্ভব, যেখানে 4-5 দিনে ভিউ হয় 7,000-8,000, এটা আবার 20 মিনিটে 40,000 ভিউ, তো 24 ঘন্টার মধ্যে ওটা 4 মিলিয়ন যায় ভিউজ। তো তখন থেকে স্যারকে শুধু অনুকরণ করছি, যে যেখানে যাই আপনার হচ্ছে ওই জায়গা অনুযায়ী, আমি আবার কোনো স্ক্রিপ্ট তৈরি করতে পারি না বা স্ক্রিপ্ট আগে থেকে লিখে নিয়ে যাবো ওইটা আবার বলবো এটা পারি না। ধরেন এক জায়গায় গেছি, ওই জায়গা অনুযায়ী 20-30 সেকেন্ড আমি একটা উপস্থাপনা করি, তো করার পর ওইটা আবার আর একটা পার্ট নেই, নিয়ে এক জায়গা করে সুন্দর করে একটা ভিডিও বানাই, 2-3টা ভিডিও করলাম, দেখি যে অনেক ভিউজ হয়, 7 লাখ 8 লাখ 5 লাখ 4 লাখ হয়। পরে কী করি, আমাদের গাইবান্ধার মধ্যে যে সকল দর্শনীয় স্থান বলি আমরা বা বিনোদন কেন্দ্র, এগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে সারের মতো যেভাবে উপস্থাপনা করে ওইভাবে উপস্থাপনা করে করে আপলোড করি, অনেক ভিউজ। এখন আমি যে এক জায়গায় ভিডিও করতে যাবো 2-4-500 টাকার দরকার, আমার ওইটা সম্ভব না। আবার ওই শুভাঙ্গীদেরকে মেসেঞ্জারে নক দিয়ে ভাই আমি ভিডিও করতে যাব, আমার টাকা নাই,
0: কেউ মনিটাইজেশন থেকে যে টাকা আসতেছে ওগুলো,
2: ওইটা তো মানে গ্যাপ দিয়ে দিয়ে আর কি, গ্যাপ দিয়ে দিয়ে 4 মাস, তখন তো আমার বেশি ভিউজ না, 4-5 মাস পর পর টাকা 10,000-12,000 টাকা বের হয়েছিল, মানে এটা হচ্ছে মাঝের শুরুর,
1: মানে চলতে গিয়ে সমস্যা হচ্ছে, 3-4 মাস পরে হয়তো টাকা আসছে, তাও 10-12,000।
2: হ্যাঁ হ্যাঁ,
1: ওকে।
2: তো পরে এই গীতগুলোর ব্যাপার হচ্ছে, গীতগুলো কি করলাম, গীতগুলো যখন ভাইরাল হলো আর কি, তো
1: সবচেয়ে কোন গীতটা বেশি ভাইরাল হয়েছে?
2: আমার তিনটা গীত, ভাগিনা গেছে গাইবান্ধা, খাটো শিঙ্গির নাটক বেশি, তিস্তা নদীর চিকন বালা বালা। আপনার হচ্ছে
1: গীতটা গাই কে?
2: আমি গাই,
1: শুনি একটু।
2: আমি অনেক জোরে জোরে বলি কিন্তু।
0: হ্যাঁ, কোনো সমস্যা নাই,
1: আমাদের তো স্পেশাল প্রোটেকশন দেওয়া, এর আগে থেকে জানা।
2: ওকে, আরে

0: এই শুধু গাইবান্ধার গান, এইটা আবার চিলমারি আছে, কুড়িগ্রাম আছে, বিভিন্ন জেলা আছে,
1: পাওয়ার হাউস
0: ভাগিনা গেছে চিলমারি।
1: আমি ওখানে ভাবতেছি যে কোন জায়গা থেকে ভয়েসটা বাইরে হচ্ছে।
0: আচ্ছা, ভাগিনা গেছে চিলমারি, কি নিয়ে আনছে নাল শাড়ি, সেই না শাড়ি আমার মনত ভরে না, ও দয়ার
1: শুনি শুনি।
0: আরে ভাগি।

0: গো, মানে যখন আমি মঞ্চে গাই ছেলেপেলেরা অনেক মজা পায় নাচানাচি, এবং এই গীতগুলো যে পরিমাণ ভাইরাল আমাদের উত্তরবঙ্গে কল্পনার বাইরে। আমি এত, আমি শিল্পী না কিন্তু, পেশাদার কোনো শিল্পী না, কিন্তু এত প্রোগ্রাম পাই কল্পনার বাইরে। প্রতি ঈদের মধ্যে পয়লা বৈশাখে একদিনে তিনটা করে প্রোগ্রামের শিডিউল থাকে, যাই দশ দেড় দুই মিনিট হচ্ছে হানিফ সঙ্গে স্যারের মতো উপস্থাপনা করি, আর বারো তেরো মিনিট তিন চারটে গান গীত বলে আমি নেমে যাই, মানে এইরকম। আমি আবার আমার মিউজিক ভিডিও করছি চারটা পাঁচটা, এবং আমার গাইবান্ধা জেলা নিয়ে আবার গানও করছি। আমার গাইবান্ধা জেলা নিয়ে দুইটা দুইটা লাইন শুনে
1: একটু,
0: তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায়,

0: আয় তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়।
1: এটা আমার মৌলিক গান, প্রথম মিউজিক ভিডিও, এবং আমি হচ্ছে ফোক, আর একটা ফোক গানও করছি।

0: দেখি প্রথম কলি
1: এক্সট্রিমলি ট্যালেন্টেড, এছাড়া বহু দূর আসার জন্য আছে, এক্সট্রিমলি ট্যালেন্টেড। তারপর ওই গান চলতেছে, চারিদিকে বিখ্যাত হওয়া শুরু হয়ে গেছে তোমার। মানে স্টার্টিং পেমেন্ট কত ছিল? 10,000 টাকার মতো, রাইট?
2: জি, 10,500।
1: সর্বোচ্চ পেমেন্ট কত হয়েছে
2: বলবো?
3: অবশ্যই
2: 6,30,000 এরকম
1: ইন এ মান্থ, এক মাসে।
2: মানে এটা সর্বোচ্চ ছিল এক মাস,
1: 6,30,000। আনুমানিক কত ইনকাম করছো সব মিলে?
2: সব মিলে আমি যে টাকা ইনকাম করি সেটাতে আমি খুব ভালো কাজ করছি, একটাও খারাপ কাজ করি নাই। আমার পরিবার প্রায় 12-13 জন মানুষ, তাদের সবার মুখে হাসি, সবার ভালো লাগা খারাপ লাগা সবকিছু আমার উপর নির্ভর করে।
1: এই 12-13 জনের সবার?
2: জি।
1: এখন ফলোয়ার কত?
2: আমার পেজে হচ্ছে প্রায় 1,000,000।
1: আর রাজু মিয়াতে,
2: রঞ্জুমিয়াতে 1,000,000 কাছাকাছি, এবং আমার একটা বাংলা দিয়ে, একটা যেটা ইংলিশ দিয়ে ওটা আমার হচ্ছে পেজ, আর যেটা বাংলা দিয়ে ওটা তো প্রায় 8,00,000।
1: সব মিলে 18,00,000।
2: জি।
1: ইউটিউব?
2: ইউটিউবে আমার আমার গান বা আমার অভিনয় অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে আছে, কিন্তু আমি আসলে ইউটিউব বুঝতাম না এই 7-8 মাস আগে। আব্দুর রব মামা এই 1 বছর আগে, হয়তো 2 বছর আগে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে।
1: তুমি 2017 থেকে লাইনে আছো ইউটিউবে?
2: কিন্তু আমি আসলে ইউটিউব কি জানি, ফেসবুক আমি এখনো বলি যে আমি আসলে এইসব খুবই কম বুঝি।
1: কম বুঝো? কম বুঝলে তোমার ক্রিয়েটিভিটি এরকম থাকবে। যারা ধান্দা এসব জিনিস বেশি বুঝে তাদের ক্রিয়েটিভিটি।
2: আমার আজও ফেসবুকে একটা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আমি মেহেদি হাসান মুন্নার কাছে যাই, আজও ইউটিউবে একটা ওইটা মানে আমি আসলে বুঝি কম, মানে আমার
1: বুঝতে হবে
2: যাদের
1: পাসওয়ার্ডটা,
2: যাদের মাধ্যমে আমার ফেসবুক পেজ খোলা, যাদের কারণে আজকে আমি এই জায়গাতে আসছি, তাদেরকে আসলে আমি অতীত কখনো ভুলতে চাই
1: না। না, তুমি তো বিশ্বাস করবাই, বাট এতটুকু অন্তত
2: না, আমি বিশ্বাসের মর্যাদা রাখছে তার। এই দেখেন 7-8 বছরের জার্নিতে তারা কখনো
1: আমার, তা তো বটে, তা তো
2: এই আর কি,
1: অ্যাপ্রিসিয়েটেড।
2: যেমন আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল দেখে আব্দুর রব মামা, উনি ইউটিউব চ্যানেলটা খুলে দেয়। একটা ইউটিউব চ্যানেল আমি বিক্রিও করছি 50,000, আপনার হচ্ছে 40,000 টাকা। পরে আবার এটা মিউজিক ভিডিও করার জন্য,
1: এটা রেমুনেশন কেমন না যখন কোনো প্রোগ্রামে যাও, মানে যে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম বা এসবে যাও?
2: আমি না হলেও তো একজন পেশাদার শিল্পীর চেয়ে বেশি প্রোগ্রাম করি, কিন্তু আমাকে কোনো অ্যারেঞ্জার বলতে পারবো না যে আমি কারো কাছ থেকে বাজেট চাইছি যে আমাকে এত টাকা দিতে হবে। ওই কারণে হয়তো আমি বেশি প্রোগ্রাম পাই। আমি যাই, ধরেন কেউ যদি টাকা দেয় কম হয়, আমি বলি যে ভাই আমাকে আর কিছু দিতে হবে, আমি কোথাও বাজেট করে যাই না।
1: বুঝতে পারছি, তুমি আসোই শুধু তোমার ক্রিয়েটিভিটি নিয়ে।
2: জি,
1: আরো কি ডেভেলপ করা যায়? তুমি অলরেডি অভিনয়ের সাথে জড়িত, তুমি দারুণ সুন্দর গান করো, তুমি মিমিক্রি করতে পারো খুব চমৎকার, অনেকগুলো ইভেন কমেন্ট্রির কথা তো আসলোই।
2: দেখেন এই জিনিস আসলে অতীত কেন ভুলতে চায় না, যে ছেলেটার একটা ফোন কেনার সামর্থ্য ছিল না, ভালো একটা জামা কাপড় কেনার সামর্থ্য ছিল না, ভালো খাবার দাবারের সামর্থ্য ছিল না, সেই ছেলেটা চাইলে আজকে ভালো প্যান্ট শার্ট কিনতে পারে, একটা যে কোনো আইফোন কিনতে পারে, যে কোনো গাড়িতে উঠতে পারে। আমার পরিবারের ঋণ ছিল, পরিশোধ করছি, আমার ঘর ভালো ঘর দুয়ার ছিল না, ঘর দুয়ার করছি, তারপর আমার ছোট্ট একটা কাপড়ের শোরুম আছে, সব আপনাদের কৃতিত্ব যারা আমার ভিডিওগুলো দেখে। সেই কারণে অতীত কখনো ভুলতে চাই না। আমি আমি একসময় আমার যারা 2 জন বন্ধু, আমি আমি পড়াশোনা করি নাই, কিন্তু আমি 3 জন ছেলেকে বন্ধু হিসেবে দাবি করি, তারা একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং একজন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আর একজন এলাকাতেই চাকরি করে। আমি দেখছি যে কেউ বড় গলায় কখনো বলে নাই যে রঞ্জু আমাদের ফ্রেন্ড হয়, কিন্তু ওরা 3 জন সবসময় বড় গলায় বলতো রঞ্জু আমাদের ফ্রেন্ড হয়, কিন্তু আজ অবধি তাদের সঙ্গে আমার একটুও মানে দূরত্ব কমেনি। এই কারণে আসলে অতীত ভুলতে চাই না। আমাদের এলাকা এমন একটা এলাকা, আমাদের এলাকায় এসপি আছে, পাবনা ইউনিভার্সিটির প্রফেসররা আছে, বিভিন্ন জন বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে জব করে, কিন্তু তারা কখনো বুঝতে দেয় না যে রঞ্জু অশিক্ষিত বা রঞ্জু ক্লাস 6 থেকে পড়াশোনা। আমাদের এলাকায় এমন একটা, এখন অবধি প্রায় 250 ছেলে পেলে আমরা ঈদের মধ্যে একই কালার পাঞ্জাবি, একই কালার শার্ট, একই কালার টি শার্ট, গ্যাপ, মানে আমাদের এলাকায় বললাম না যে বিকেল হলে আজান, মানে কেউ মাইকে অ্যালাউন্স করতেছে মাঠে আসতে হবে, না হলে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। আমাদের একটা সংগঠন আছে এখন অবধি খুব ভালো ভালো, এইবার হচ্ছে ম্যারাথন পুরো গাইবান্ধা জেলায় খুব সুনামের সাথে একটা আমাদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন BWA। মানে ধরেন আপনি যখন পড়াশোনা করবেন না, তখন একটা ছেলে অনেক বাজে পথে পথে যায়, কিন্তু আমি যে এলাকায় জন্মগ্রহণ করছি ইনশাআল্লাহ খুবই ভালো। বললাম তো যারা তারা এখন এখনো এসপি, এখন রানিং এসপি, রানিং ইউনিভার্সিটির অনেক মানে প্রফেসর আছে, তারা যখন ছুটিতে বাড়িতে আসে বুঝতে দেয় না কে প্রফেসর, কে রঞ্জু, কে কি, মানে এই আমাদের এলাকার এই বন্ডিংটা এখনো আছে।
1: একদমই তাই, এলাকার প্রতি তোমার অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। একদম জিরো লেভেল থেকে তোমাকে পুরো এলাকায় কিন্তু সাপোর্ট করে দূর পর্যন্ত নিয়ে আসছে।
2: আর আমি বরাবরই আমাদের গাইবান্ধা জেলা সহ উত্তরবঙ্গে যারা মানুষ আছে এই কন্টেন্ট ক্রিয়েশনে এসে এই ছোট
1: ভাই তুই আমাদেরকে একটু চোখ রাখবি,
2: আমি তো গুরু মানুষ।
1: আরে গুরু গুরু করতে গেলে আমাকে শালা পাহাড়ে জঙ্গলে পাঠাচ্ছে,
2: আমাদের
1: আমিও বাঁচতে চাই, আমিও করে কর্মে খেতে চাই।
2: আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমার গাইবান্ধা জেলার মানুষ, আমি এই জার্নিতে মেলা কিছু সম্মুখীন হয়েছিলাম কিন্তু তারপর আমাকে কেউ নিরাশ করেনি। দেখেন এখন তো ফেসবুকে 50,000 ভিউ হলে একজন ভাইরাল, একজন সেলিব্রিটি। আসলে আমি একটা জিনিস বলতে চাই যে ফেসবুকের ভিউ এক জিনিস, ফলোয়ার এক জিনিস, মানুষের ভালোবাসা এক জিনিস। আমি এটা মানে খুব গর্ব করে বলি যে যে কখন একটা মানুষ যদি স্মার্টফোন আজ অব্দি চোখে দেখে না কিন্তু সে মানুষটাও আমাকে চেনে, কারণ উত্তরবঙ্গে বিয়ে বাড়ি হলেই আমার গীত বাজবে বক্সে। টিপির মধ্যে এখন তো ওয়াইফাই প্রতিটা চায়ের দোকানে বাজে, ওখানে আমার কেউ হানিফ সঙ্গে স্যারের মতো কথা বলি সেটা দেখে, কেউ বিয়ে বাড়ির ছেলে হয় বিয়ে বাড়ির গীত বলি সেটা দেখে, কেউ অভিনয় দেখে, মানে এটা খুব ভালো লাগে আর কি। আমি যেখানে যাই একটা মঞ্চে সর্বোচ্চ আমি থাকি হলো 15 মিনিট কিন্তু আমার ছবি উঠতে দেড় ঘন্টা চলে যায়, এই যে একটা ভালোবাসা, সব কৃতিত্ব আমি বরাবরই আমার যারা আমাকে দেখে তাদের প্রতি কৃতজ্ঞ। আর যে মানুষটাকে অনুসরণ অনুকরণ করি, অনেকে দেখা হলে বলে যে দ্বিতীয় হানিফ সঙ্গে, ডুপ্লিকেট হানিফ সঙ্গে, হানিফ সঙ্গে না থাকলে তুমি আসবা, মানে আমি আপনাদের এই লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশের মধ্যে হানিফ সঙ্গে একজনে জন্মায় নিছে, ওনার বিকল্প আসলে কোনোভাবেই সম্ভব না। ওনার যদি বিকল্প তৈরি হয় সেটা উনি নিজেই তৈরি করবেন। আমি স্যারকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে তাকে অনুসরণ অনুকরণ করি।
1: দেখা হয়েছে কখনো?
2: না,
1: দেখা হওয়া উচিত
2: অবশ্যই। এটা তো আমার মানে এই 8-10 বছরের মানে সবচেয়ে বড় ইচ্ছা এটা, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম আমাকে নিউজ করছে, সব জায়গায় একটাই কথা যে স্যারকে শুধু সামনে থেকে এক নজর দেখবো, তাকে সেলুট করব।
1: আমাদের বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়তেছে স্পেশালি কন্টেন্ট ক্রিয়েশনের নোংরামি, এটা আশার খবর। এখনকার যে প্রেজেন্ট রেজিম তারা চেষ্টা করতেছে যে কন্টেন্ট ক্রিয়েশনের উপর একটা অ্যাটলিস্ট মূলনীতি তৈরি করতে, একটা নীতিমালা তৈরি করতে। আরও গুড একটা নিউজ স্পেশালি ফর দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স যে এইখানে সব রকমের ট্যাক্স মকুবের জন্য ঘোষণা দেওয়া হয়েছে। একটা প্রবাবল ট্যাক্সের পসিবিলিটি দেখা দিয়েছিল 7.5%, সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, সে ধরনের কোনো প্রপোজাল আসবে না, এবং বাকি যে ট্যাক্সগুলো ছিল সেগুলো রিয়ার দেওয়ার প্ল্যান করা হয়েছে। গুড পার্ট হচ্ছে যে আমি যতদূর জানি 100 কোটি টাকার টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনা হচ্ছে যাতে করে নেগেটিভ বা বাজে কন্টেন্ট ক্রিয়েশন যারা এর মধ্যে আছে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, একটা নীতিমালার ভেতর দিয়ে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আরও আশার খবর যে আমাদের দেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে সামনে থেকে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, নেতৃত্ব দিচ্ছে, সেটা আমাদেরকে আশার পথ দেখায়। ওই মানে যেটা হয় স্টার্টিংয়ে আমরা হয়তো জাতি হিসেবে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম ইন্টারনেটের মতো এরকম একটা পাওয়ারফুল টুল দেখে, যে কারণে আমরা অনেক বাজে বাজে কন্টেন্ট, বাজে বাজে কাহিনী, এবং আমরাও দর্শক হিসেবে বাজে বাজে জিনিস দেখতাম। এখনও দেখি কিন্তু এর পরিমাণ কমে আসছে। এখন আমরা আসলে সুস্থ ধারায় ফিরে এসেছি ইন্টারনেট এই ওয়ার্ল্ডে, এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে ভালো ভালো কন্টেন্ট দেখতে আমরা শুরু করেছি, যে কারণে রঞ্জু মিয়ার মতো মানুষ অনেক বেশি বিখ্যাত হচ্ছে এবং আমাদের ভালোবাসার কারণ হচ্ছে। আমি স্পেশালি চিত্ত মিডিয়ার কথা বলবো। চিত্ত মিডিয়ার জুয়েল দারুণভাবে সামনের দিকে চলে আসে। কিছুদিন আগে দেখলাম যে প্রাইম মিনিস্টার নিজে জুয়েলের সাথে দেখা করার জন্য তাকে ইনভাইট করে নিয়ে আসছিল। এটা হচ্ছে আশার খবর যে ভালো কন্টেন্ট, ভালো প্রোগ্রাম মানুষ পছন্দ করতে শুরু করেছে, এবং এর জন্য আরেক দফায় তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে যারা এই ধরনের ভালো জিনিস মানুষের কাছে উপস্থাপন করতেছে চমৎকারভাবে, এবং মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। তার মানে ভালো জিনিসের কদর আসলেই আছে। আমার অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসছি, আমার তোমাকে ছাড়তে মন চাচ্ছে না, মনে হচ্ছে যে তোমার কাছে আরো লম্বা সময় ধরে তোমার এই যে বিভিন্ন মিমিক্রি সেগুলো দেখ শুনি, তোমার গান শুনি, আমার অসম্ভব ভালো লাগছে তোমার গান। আমি কোনো বোধা না যে তোমার গান কোন স্কেলে গেল কি গেল না, এটা আমার কোনো যায় আসে না, বাট তুমি যখন গান করতেছিলে মনে হচ্ছে যে আমার আমার বাঙালিয়ানা, আমার বাংলার ঘর, আমার বাংলার মাটি সমস্ত স্মেল যেন এখান থেকে পাচ্ছি তোমার ভয়েসের মধ্যে, স্পেশালি তোমার ফোকের মধ্যে, দেশের গানের মধ্যে, যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমাকে আমার মাটির সাথে একদম মিশায় দাও, কাছে নিয়ে আসো, শেকড়ের একদম কাছে নিয়ে আসো, সেই ফ্লেভারটা আছে। আল্লাহ সুবহান তাআলা সেই টেস্ট তোমার গলায় দিয়েছেন। তো আমার ধারণা যে গীতের কথা তুমি বলতেছো, বা পালা গান বা ভবিষ্যতে এরকম ট্রেডিশনাল সং অথবা দেশাত্মবোধক গান, স্পেশালি ফোক সং অথবা সুফিয়ানা ঘরানার সং, একদিন মনে হয় তুমি অন্য লেভেলে নিয়ে যেতে পারবে, আমার বিশ্বাস, আমার বিশ্বাস শুনে এরকম মনে হয়েছে। কারণ দীর্ঘ বহু বছর আমি একটা বড় বাংলা, আজকেও আছে বাংলা বিশ্বান, আমি গানের প্রোগ্রাম হোস্ট করি, মিউজিক ক্লাব বাংলাদেশের যত ফোনো লাইভ গান হয় তার মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিখ্যাত প্রোগ্রাম। এই জন্য অ্যাটলিস্ট আমি একটু বলতেই পারি যে আমার কান তো অন্তত রেডি আছে, যে গত 7-8 বছর, 8 বছরের বেশি হবে, যেখানে এমন কোন সিঙ্গার নাই যাকে আমি উপস্থাপনা করিনি বাংলাদেশে। তাতে আমার মনে হচ্ছে যে তোমার হিউজ হিউজ ফিউচার ওয়েট করতেছে সামনে। অনুষ্ঠান একদম শেষ প্রান্তে কিছু যদি বলতে চাও রঞ্জু, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে, যারা চিন্তা করতেছে, তাদের জন্য যদি কিছু বলতে চাও এবং তোমার এই জার্নিকে নিয়ে আর যদি কোনো কিছু যোগ করতে চাও।
2: আচ্ছা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছে, আমি এখন কন্টেন্ট ক্রিয়েটরের নামে একটা হচ্ছে মিট আপ হয়, মিলন মেলা, তো আমিও আমরাও কিছু টাকার বিনিময়ে হলেও বা হোক নিজের আরও পার্সোনালিটি বাড়ার জন্য আমরাও যাই, কিন্তু সেখানে যা বড় বড় একটা কথাই বলছি যে দেখেন এখন কন্টেন্ট ক্রিয়েটর এমন হয়েছে যে কোনো একটা সেলিব্রিটি, এখন তো 5 লাখ ফলোয়ার্স বা 1 মিলিয়ন ফলোয়ার হলেই একজন সেলিব্রিটি হয়, তো সেলিব্রিটি গেলে হয় কি ওই যে বা এখন কন্টেন্ট ক্রিয়েটররা সাংবাদিকের মতো ক্যামেরা ধরে, ওই কন্টেন্ট ক্রিয়েটর কি বলবে আমি এটা নিয়ে আমার পেজে পেজে ছাড়বো, তো এইরকম কন্টেন্ট ক্রিয়েশন করে কোনো কাজ নেই। ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, আপনার ভিতরে কি প্রতিভা আছে, আপনি কি বলতে চান সেটা তুলে ধরতে হবে, আজকে না হোক কালকে না হোক, যদি ভালো কাজ করেন, ভালো কিছু দেখান, ভালো কিছু শেখার আছে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে ভালো একটা পর্যায়ে আসবে আপনার। তো ওই কারণে বলবো, দেখেন কিছুদিন আগে এমন একটা বাংলাদেশে শুরু হয়েছিল ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, যদি প্রশ্ন করি যে আপনি কিভাবে আসলেন, কয় শখ করতে করতে হয়ে গেল, দেখতে দেখতে হয়ে গেল, মনিটাইজেশন চালু করে দাও, এখন কিন্তু ইনকাম কমাই দিছে। আগে যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে সর্বনিম্ন 1 লাখ টাকা ইনকাম করতো, সে এখন প্রতি মাসে 10,000 টাকা বের করতে পারে।
1: সারভাইভ করবে কিভাবে,
2: হ্যাঁ
1: বাঁচবে কিভাবে, তাহলে
2: অনেক তো আবার ঝরে গেছে। আমি প্রতি জায়গায় যে বলি যে আপনি যে পেশায় আছেন, আমার চোখে দেখা কেউ গার্মেন্টসের চাকরি ছেড়ে দিছে, কেউ ব্যাংকে চাকরি করে সেটাও ছেড়ে দিছে, কেউ কোম্পানিতে চাকরি করে ছেড়ে দিছে, পরিবারের লোকজন কি খাইলো না খাইলো সেটা নাই, দেনা করে করে ফোন কিনে ভিডিও করতে যায়, এরকম অনেক অনেকে ব্যবসার সঙ্গে ছিল, দোকান ভালো ফোন বিক্রি করছে, মোটরসাইকেল বিক্রি করে কন্টেন্ট ক্রিয়েশন করছে, তারা আজকে মানে পাগল হয়ে গেছে আমার চোখের দেখা। আমি এই জন্য বড় বড় একটা কথা বলবো, যে পেশায় আছেন সেই পেশাকে আগে প্রাধান্য দিবেন, তারপর কন্টেন্ট ক্রিয়েশন করবেন। দেখেন আজকে যদি আপনি আমার দেখা দেখি কন্টেন্ট ক্রিয়েশন আসেন, এটা ভুল করবেন আপনি। আমার ফেসবুক থেকে যদি প্রতি মাসে 10,000 টাকাও আসে, দুইটা অনুষ্ঠান করলে ভালো একটা টাকা পাই, যে কোনো একটা মাসে ছোট ছোট কোম্পানির আমরা একটু রিলস বানায় যদি দেই, সেখান থেকেও একটা অ্যামাউন্ট পাই। আমাদের সাথে আপনি যদি তাল করে এসে ঘর দুয়ার সংসার চাকরি বাকরি ছেড়ে আসি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাহলে আপনি ভুল করবেন। তো ওই কারণেই বলবো, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, যেটা যে কাজের সঙ্গে আছেন সেই কাজকে প্রাধান্য দিবেন, তারপর ফেসবুকে এসে আপনার ভালো লাগা খারাপ লাগাকে আপনি শেয়ার করবেন, আজকে না হোক কালকে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশন ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কোটি টাকার জামা কাপড় পরবেন, ভালো গাড়িতে উঠবেন, ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, কাজ হবে না, যদি আপনার ভিতরে প্রতিভা না থাকে, যদি আপনি মানুষকে কিছু না দেখাতে পারেন, কিছু না শোনাতে পারেন, কাজ হবে না। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ফেসবুকে কারো অ্যাটিটিউড দেখায় না, ফেসবুকে যারা অ্যাটিটিউড দেখায় তারা ইনকামের জন্য আসে না, তারা শুধু অ্যাটিটিউডে দেখায়। তো এই কারণে বলবো যে ভালো কাজ করবেন, ভালো ভালো জিনিসের সঙ্গে থাকবেন। এই যে আপনি চিত্তমিলের কথা বললেন, আমি যখন পেজটা আমার 30,000 সাবস্ক্রাইবার, তখন থেকে আমি হানিফ সঙ্গে স্যারকে যতদিন থেকে তাকে ফলো করি, তাকে আমি ফলো দিছি আমার পেজ থেকে, এবং চিত্ত মিডিয়ার প্রথম যেদিন আমার ভিডিও আসে, উপরে একদিনে প্রায় 4টা ভিডিও আমার সামনে আসে, আমি ওনাকে ফলো করছি। আমার পেজে 2 জন মানুষকে ফলো দেওয়া, একজন চিত্ত মিডিয়া জুয়েল ভাইয়া, আর একজন আমার যাকে অনুসরণ অনুকরণ করি, যার কারণে আজকে এই জায়গা অবধি আসছে হানিফ সঙ্গে ছাদ।
1: ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, অনুষ্ঠান শেষ করতেছি, শেষ মুহূর্তে আরেক দফায় ধন্যবাদ জানাতে চাই রঞ্জু মিয়াকে, তার যে কথাটা আমি বারবারই বলতেছিলাম স্টার্টিংয়ে, যা বলার বলেছি তার সম্বন্ধে, যে আমরা যারা খুব পরিশীলিত জীবনের মধ্য দিয়ে বড় হচ্ছি তারা তো হচ্ছি, কিন্তু যারা নিজের পথ নিজেরা তৈরি করে, অনেক কষ্টের জীবনটাকে নিজের মতো করে যুদ্ধ করে এবং শেখরে যাওয়ার গল্প তৈরি করে, তারা কিন্তু ডিফারেন্ট, তারা আমাদের চাইতে আলাদা, তারা অন্যরকম, তারা অসাধারণ। এবং অনুষ্ঠানের শেষ প্রান্তে এখনো লোভ ছাড় ছাড়তে পারতেছি না, যাবারও মনে হচ্ছে হানিফ সংকেতের মতো করে কথা শুনি আপনার মুখ থেকে, তোমার মুখ থেকে আরেক দফায় শুনতে চাচ্ছি। এবার তুমি চাইলে অবাকাকে নিয়ে বলতে পারো, চাইলে তুমি ঢাকা এফ এম কে নিয়ে বলতে পারো, চাইলে আমাদের যে ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম এটা নিয়ে বলতে পারো, পিঙ্কিকে নিয়ে বলতে পারো, পুরো এনভায়রনমেন্ট নিয়ে বলতে পারো, বাট যাই বলো কন্ডিশন একটাই, হানিফ সংকেত হয়ে যাও আবার।
2: আচ্ছা ঠিক আছে,
1: ওকে। এবং এই কথা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। অ্যান্ড অ্যাকশন।
0: দর্শক মন্ডলী, ভালোবাসা যদি হয় মিশে ভরসা, তাই নিয়ে থাকা হবে শুধু নিরাশা, তবে কেউ নিরাশ হবেন না। ঢাকা FM আপনাদের জন্য এই রকম নতুন কোন গেস্টকে নিয়ে আবারও হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
1: বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, অনেক অনেক দোয়া থাকলো রঞ্জু মিয়ার জন্য। অ্যান্ড অফকোর্স আপনারা আমাদের সাথে আছেন, এই ভালোবাসা যেন অবিরত ভাবে চলতে থাকে।
3: এই ছিল আজকের ভালোবাসা বাংলাদেশ। আবার চলে আসবো পরে বৃহস্পতিবার নতুন আরেকজন গেস্ট নিয়ে। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে, বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এবং আমাদের স্টুডিওতে এসে আপনার গল্প বলতে চাইলে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে দিতে হবে। আমি আসলে ভাইয়ার উপস্থাপনার মধ্যে এমন ডুবে পড়েছি, আমি আর কিভাবে বিদায় নিব ওইটা বলেই আমি আজকের জন্য থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: আছে আমাকে
1: শুনছেন
2: কোথায় আছো জানি না যেখানেই থাকো ভালো আছো তো মনে পড়ে কি।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।
1: ঢাকা FM 90.4,
2: সারা দেশে সবার সাথে।